0: দিবে কি কখনো। এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শুক্রবার, পহেলা জ্যৈষ্ঠ, 26শে জিলকদ, 15ই মে। বাংলাদেশ বেতার খবর, পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর। জনগণের কল্যাণে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ না করতে সম্মত বেইজিং, প্রথম দিনের বৈঠক শেষে জানালেন ডোনাল্ড ট্রাম্প। দুদেশের অর্থনৈতিক বন্ধন পারস্পরিক লাভ নিশ্চিত করবে, বললেন শি জিনপিং। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী পাকিস্তানের মোকাবেলায় আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজন মাহমুদ একথা জানান। সভায় নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থায় সমন্বয়, ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এ সময় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, সাশ্রয়ী ও জনবান্ধবভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য এবং জনগণের অর্থের যেন কোনো অপচয় না হয় সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের সেশন জট কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে ব্যাপক পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2027 সাল থেকে বছরের শুরুতেই এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন গতকাল শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ দুটি পরীক্ষার নতুন এই সময়সূচি ঘোষণা করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শিক্ষার্থীদের সেশন জট কমাতে, মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিলন জানান,
4: আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027 আর এইচএসসি আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই আমাদের রুটিনও আমরা করে ফেলেছি
3: শিক্ষামন্ত্রী বলেন বর্তমানে পরীক্ষা ও ফল প্রকাশের দীর্ঘ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে নতুন সূচির মাধ্যমে এই ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার
4: ক্লাস 9 10 দুই বছর ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে সিলেবাসে হওয়ার পর শেষ হবে এসএসসি পরীক্ষা দিবে ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে আবার এসএসসি তে ভর্তি হবে এবং তারা সময় মতো বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা এডমিশন নিতে পারে
3: কোচিং নির্ভরতা কমাতে শ্রেণীকক্ষে পাঠদান আরো কার্যকর করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের পড়ার অভ্যাস গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার
1: বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সবুজ প্রযুক্তি নির্ভর টেক্সটাইল শিল্পে বিনিয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দ্বিতীয় বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন অনুষ্ঠানে বক্তৃতাকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন তাঁর দেশ টেক্সটাইল খাতে পরিবেশ বান্ধব সরঞ্জাম আদি সরবরাহ করতে প্রস্তুত তিন দিনব্যাপী প্রদর্শনীতে 60টি চীনা টেক্সটাইল কোম্পানি অংশ নিচ্ছে প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন সৌর বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার 5 বছরের জন্য কর অবকাশ চালু এবং আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে গতকাল রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা সদর দপ্তরে এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন মন্ত্রী বলেন আগামী জুনের মধ্যে সৌরশক্তি খাতে একটি বিনিয়োগ বান্ধব নীতি কাঠামো চূড়ান্ত ও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে ইকবাল হাসান মাহমুদ বলেন সরকার সোলার ফ্রেম ফটোভোল্টাইক সেল ও ব্যাটারি সহ প্রধান প্রধান সরঞ্জামগুলোর উপর আমদানি শুল্ক ও কর হ্রাসের বিষয়টি পর্যালোচনা করছে তিনি আরও বলেন প্রস্তাবিত মডেলের আওতায় বেসরকারি বিনিয়োগকারীদের নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য ছাদ ব্যবহারের অনুমতি দেওয়া হবে ফলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় গ্রিডের উপর চাপ কমবে মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন আসন্ন ঈদ উল আজহায় কোরবানির জন্য প্রায় 1 কোটি পশু প্রস্তুত রয়েছে তিনি গতকাল সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন পাশের দেশ থেকে যাতে চোরাচালানের মাধ্যমে দেশে কোনো পশু প্রবেশ করতে না পারে সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের কল্যাণে একটি জবাবদিহিমূলক দক্ষ ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন মন্ত্রী বলেন রাষ্ট্র কোনো ব্যক্তি বা সরকারের ব্যক্তিগত ডিভাইস নয় জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল শক্তি এবং জনগণের প্রত্যাশা সঙ্গে বিচ্ছিন্ন হলে কোন সরকারই টিকে থাকতে পারে না তিনি বলেন জনগণের সম্মিলিত মতামতই রাষ্ট্রকে পরিচালিত করে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের ইচ্ছাকে বাস্তবায়ন করা এ সময় তিনি কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান একই সঙ্গে সংবিধান আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোন কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও উল্লেখ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা সহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে গতকাল রাজধানীর একটি হোটেলে নোভো গ্রুপ ইনভেস্টর মিট 2026 শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পর দেশে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে তিনি বলেন এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করেছে। এ উপলক্ষে গতকাল ওয়াশিংটন ডিসিতে জ্বালানি দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান স্বাক্ষর করেন। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ যখন তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, ঠিক সেই সময় এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হল। দূতাবাস আরও জানায়, এ সময় সমঝোতা স্মারককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই স্মারক সাশ্রয় মূল্য ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে জ্বালানির উৎস বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ খুলে দেবে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এই সমঝোতা স্মারকটিকে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি রৌনক জাহান। অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প। রাজবাড়ির পাংশা নির্মিত এ প্রকল্পটি শুষ্ক মৌসুমে নদীতে পানি প্রবাহ বাড়ানো, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ রক্ষায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দীর্ঘ ছয় দশকের প্রতীক্ষা শেষে অনুমোদন পেল বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। রাজবাড়ির পাংশায় নির্মিতব্য এই ব্যারেজ ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে নতুন আশার আলো। সরকারের আশা, প্রকল্পটি কৃষি, মৎস্য, নৌপথ ও পরিবেশ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে। একনেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 34,347 কোটি টাকা। ব্যারেজে সংরক্ষণ করা হবে প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি, যা শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানি প্রবাহিত নিশ্চিত করবে। সংশ্লিষ্টরা বলছেন, ফারাক্কা ব্যারাজের প্রভাবে কমে যাওয়া পানি প্রবাহের সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদ্মা ব্যারাজ।
6: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন, সেটা বাস্তবায়নের জন্য আমাদের প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। আমরা ওই অঞ্চলে একদিকে 60টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে, তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে পাস রয়েছে।
3: প্রকল্পের আওতায় গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া ও ইছামতি নদী ব্যবস্থাপনায় পানি প্রবাহ বাড়বে। এতে সেচ সুবিধা পাবে লাখ লাখ হেক্টর কৃষি জমি, বাড়বে ফসল ও মাছের উৎপাদন।
7: আমরা রাজবাড়িবাসী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সারা রাজবাড়িবাসী আজকে আনন্দে উদ্বেলিত।
8: জনাব তারেক রহমানের হাত ধরে আজকে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের খবর এসেছে, সেই হিসেবে রাজবাড়িবাসী আজকে অনেক বেশি আনন্দিত, উৎসাহিত।
9: শুধু রাজবাড়িবাসী না, এটা এই অঞ্চলের মানুষ, এই দীর্ঘদিনের এই আন্দোলনের ফসল আজকের দিনে যে বাস্তবায়ন হলো, এটা রাজবাড়িবাসী সবাই অনেক খুশি, আনন্দিত।
3: বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমবে, রক্ষা পাবে সুন্দরবনের পরিবেশ, পাশাপাশি সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানও। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,83,23,240 জনে, যা গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময়ের তুলনায় 6,28,057 জন বেশি। গতকাল নির্বাচন কমিশন ইসি প্রকাশিত চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় এ তথ্য জানা যায়। হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটারের মধ্যে পুরুষ 6,52,12,731 জন, নারী 6,31,09,266 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। এর আগে 2025 সালের 18 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈতিক ঝুঁকির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি গতকাল রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা ও বিপণনে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল শীর্ষক এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্বশীল এআই ব্যবহারের পক্ষে এবং এ প্রযুক্তি যেন চলচ্চিত্র ও গণমাধ্যমে সৃজনশীলতার সহায়ক শক্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে নিছক ব্যয় হিসেবে নয় বরং একটি জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। তিনি গতকাল রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঝরে পড়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সরকার বিশেষ সহায়ক কার্যক্রম বা রেমিডিয়াল শিক্ষা চালু করতে যাচ্ছে। লার্নিং সার্কেল, কমিউনিটি সম্পৃক্ততা এবং প্রযুক্তি নির্ভর কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষণ ঘাটতি কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, শাপলা চত্বরের ঘটনায় পরিকল্পনা ও প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে তারা জড়িত ছিলেন। এই মামলায় আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 1টি শিশুর। এছাড়া গত 24 ঘণ্টায় 155টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 1363 জন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 23 মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। আগামী 17 মে থেকে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। গতকাল বিআরটিসি জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দিনের আলোচনা শেষ হয়েছে। গতকাল বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই আলোচনার পর ফক্স নিউজের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, এটি খুবই ভালো বৈঠক ছিল। চীন তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। ট্রাম্প চীনের এই পদক্ষেপকে বড় ঘটনা হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনের প্রেসিডেন্ট চান হরমুজ প্রণালী উন্মুক্ত থাকুক। এদিকে শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হিসেবে থাকা উচিত। এ সময় চীনা প্রেসিডেন্ট দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে পারস্পরিকভাবে লাভজনক বলে বর্ণনা করেন। শি আরও আশা প্রকাশ করেন, চলতি বছর একটি ঐতিহাসিক বছর যা অতীতে ধারাবাহিকতা বজায় রেখে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে ভবিষ্যৎকে এগিয়ে নেবে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:17 এবং সূর্য অস্ত যাবে 6:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে, জানালেন শিক্ষামন্ত্রী। জনগণের কল্যাণে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ না করতে সম্মত বেইজিং, প্রথম দিনের বৈঠক শেষে জানালেন ডোনাল্ড ট্রাম্প। দুদেশের অর্থনৈতিক বন্ধন পারস্পরিক লাভ নিশ্চিত করবে বললেন শি জিনপিং। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী পাকিস্তানের মোকাবেলায় আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল আটটায় ইংরেজিতে।
0: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
12: সবার সাথে 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু

শোরুমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে? রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

Gas United, international sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ। I Gas United 90.4

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Vaccination Act Station.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আইএস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: স্যার আসবো?
2: আসুন.
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার.
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার.
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
1: স্যার. আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস.
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
1: স্যার. যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার.
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd. আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কে? রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
2: You're listening to Taka FM 90.4.

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কথা জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা এফএম টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

একদমই নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: You're listening to Snarka FM 90.9.

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello.
2: হ্যাঁ বলো.
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে.
2: আচ্ছা নেটে কল দাও তো.
1: আহা এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে. আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প. মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে. আরো থাকছে প্রতি সেকেন্ড পালস. আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি. তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ. আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর.
4: আরে
5: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

শোরুমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করে লাইন কিন্তু

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে?
2: প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। সাথে 90.4

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: IGS United, International Sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: বাইজা বুঝা তামাত তামা
3: জন্তু মাগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
2: ওহো লিয়া লিছে রে
3: দিল দিয়া ফিল করেন 90.4।

0: ফার্মার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: শুনছেন ঢাকা FM 90.4।
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
3: আচ্ছা,
2: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব হারিয়ে যাব বারে বারে।
3: এই কথা তো চলো এখনি।
2: কিভাবে?
3: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Tejas United, international sourcing, ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে?
2: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: আমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করলেন কিন্তু

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: কবে যাব পাহাড়ে আহারে আহারে
2: আহা পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর আরে লেট মিমো আজ অন টাইম বাহ এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়
4: তাই তো তাকে তো দেখছি না
2: কি রে পলি কই বাস ছেড়ে দিল তো
5: এই চলে এসেছে
4: রে লেট কেন মন তো খুব খারাপ এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো
2: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট দেন নো নিড এয়ারফোন
6: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড ইনস্টল এন্ড এনজয়

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: শোরুমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: Shara Deshe.
0: Shaba Sathe.
2: Hello.
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I
1: Gas United. Shun Chen, Taka FM 90.4.

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আচ্ছা
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
0: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
0: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: এস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: মজা লাগে, লাগবেই তো কানে যে ঢাকা এফএম।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
3: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। Come on, it's gonna be hard.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারাইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারাইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড প্রতি শনিবার রাত 10টায়, শুনুন ঢাকা FM 90.4।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

দামে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: খিয়ারির সঙ্গে বৈঠককালে এই অঙ্গীকার ব্যক্ত করেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারসমূহ তুলে ধরেন তিনি। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ বর্তমানে আর্থিক সংকট থাকা সত্ত্বেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারা অক্ষুণ্ণ রাখা জরুরি। তিনি সংঘাত পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় নারী ও যুব সমাজের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। বৈঠকে সামা ওবায়দ ইসলাম, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীর মিয়ানমারের স্বেচ্ছা নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনকেই এই সংকটের একমাত্র কার্যকর ও দীর্ঘমেয়াদী সমাধান বলেও পুনরায় উল্লেখ করেন। এ সময় তিনি এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানান। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের ভূয়সী প্রশংসা করেন মধ্যপ্রাচ্য এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয় সংক্রান্ত সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। তিনি বিশেষ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি আজ চাঁদপুরের শাহরাস্তিতে খোর্দ খাল পরিদর্শনকালে একথা বলেন। মন্ত্রী বলেন, খালের পানি ব্যবহার করে সেচ সুবিধা প্রদান, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পারে গাছ লাগানো ও খালে মাছের চাষ করা হবে। এ কার্যক্রম দেশের আর্থসামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ৪ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বাকি ৮ জনের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। কয়েক বছর আগেও কোরবানির ঈদ সামনে এলে দেশের পশুর বাজারে বিদেশি গরুর আলোচনা ছিল খুবই সাধারণ বিষয়, কিন্তু সময় বদলেছে। এখন দেশীয় খামারিরাই দেশের কোরবানির পশুর চাহিদা পূরণ করছেন। শুধু তাই নয়, চাহিদা মিটিয়ে এবারও বাজারে থাকবে উদ্বৃত্ত পশু। বিগত এক দশকে কোরবানির পশুর বাজার যেমন বড় হয়েছে, তেমনি বেড়েছে খামারি, হাট ব্যবস্থাপনা এবং সরকারের প্রস্তুতিও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: কোরবানির ঈদ ঘিরে দেশের পশুর বাজার এখন আর শুধু মৌসুমি বাণিজ্য নয়, এটি পরিণত হয়েছে বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ডে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, গত এক দশকে কোরবানির পশুর বাজারের আকার প্রায় ২০% বেড়েছে, সংখ্যার হিসাবে যা প্রায় ১৭-১৮ লাখ পশু। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামান,
4: এবার আমাদের মোট কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা এই আমরা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেটা প্রাকলন করেছি সেটি হল ১,২৩ লক্ষের উপরে। এর মধ্যে ৫৫,৪৯,০০০ মতো আছে আমাদের গরু মহিষ, আর প্রায় ৬৬ লক্ষের উপরে আছে ছাগল ভেড়া। এছাড়া অন্যান্য গবাদি পশু আছে যেমন উট ডোম্বা, সব মিলিয়ে ১,২৩ লক্ষ।
3: এই বিশাল বাজারকে ঘিরে কয়েক মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের দেওয়া হয় বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ।
4: প্রতি বছরই কোরবানিকে কেন্দ্র করে ৬-৭ মাস পূর্বেই আমরা কোরবানিযোগ্য যে সকল গবাদি পশু খামারিরা কোরবানির জন্য প্রস্তুত করবেন আমরা তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি, এবং সেই প্রশিক্ষণ করতে গিয়ে আমরা যারা এবার কোরবানিতে তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তাদেরকে আমরা তালিকাভুক্ত করি।
3: প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এবিএম খালেদুজ্জামান আরো জানান, সুস্থ পশু নিশ্চিত করতে দেশের ৩,৫০০ বেশি পশুর হাটে কাজ করবে ২,০০০ বেশি ভেটেরিনারি মেডিকেল টিম। ২০১৪ সালে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর দেশের খামারিরাই ধীরে ধীরে গড়ে তুলেছেন স্বয়ং সম্পূর্ণতার ভিত্তি।
4: ২০১৪ সালে ভারত একটা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে

0: বাংলাদেশের রপ্তানি বন্ধের প্রেক্ষিতে কিন্তু আমাদের দেশীয় বাজারটার একটা পটেনশিয়ালিটি তৈরি হয়। এখন কিন্তু আমরা দেশীয় উৎস থেকে আমরা কুরবানি গরু সরবরাহ করতে পারছি আর কি।
1: কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশের এই বিশাল পশুর বাজার এখন শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং গ্রামীণ অর্থনীতি, খামারি এবং দেশীয় উৎপাদনের সক্ষমতারও বড় এক প্রতিচ্ছবি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: সিরাজগঞ্জের এতিম রায়হান ও রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতিম এ দুই শিশুকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন, বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তিনি শিশু দুটির খোঁজ খবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়ি পরিদর্শন করে। এক সময় তারা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। প্রতিনিধি দলটি শিশু দুটির নিত্য প্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাস বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ মাসিক শিক্ষাবৃত্তিও ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য সেলিম রেজা উপস্থিত ছিলেন। পার্বত্য অঞ্চলের বিভিন্ন ভাষা ভাষী বৈচিত্র্যকে যারা বিভাজন করতে চায় তারা দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন মাদক থেকে সন্তানদের রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তিনি শিশু কিশোরদের সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে প্রতিদিন অন্তত 2 ঘণ্টা খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। আজ সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী জেলার প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে অন্তত একদিন খেলাধুলার ব্যবস্থা রাখা এবং মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আজ টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশু পাখিদের পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীর জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। প্রতিমন্ত্রী বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় চিড়িয়া খানাকে দেশের গুরুত্বপূর্ণ বিনোদন ও শিক্ষা কেন্দ্রগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করে পশু পাখিদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি চিড়িয়াখানাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, দর্শনার্থী বান্ধব এবং পশু পাখির জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা নেতা শি জিনপিং এর সঙ্গে 2 দিনের শীর্ষ সম্মেলন শেষে বেইজিং ত্যাগ করেছেন। তিনি বলেন উভয় পক্ষ চমৎকার বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যদিও এ বিষয়ে খুব কম বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বৈঠকে বাণিজ্য, শুল্ক ও ইরান যুদ্ধসহ বৈশ্বিক উত্তেজনার উপর আলোকপাত করা হয় এবং এতে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের বড় একটি দল অংশগ্রহণ করে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: দুদিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন শুক্রবার চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় এলাকা ঝংনান হাইতে দ্বিতীয় দফায় বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও শি জিনপিং। মনোমুগ্ধকর এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। চা পানের পর বৈঠক করেন দুই নেতা। প্রায় ঘণ্টা খানেকের আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্য বিরোধ নিষ্পত্তি, তাইওয়ান ইস্যু, ইরান যুদ্ধের অবসান এবং আরও বেশ কয়েকটি বিষয়ে আলাপ করেন তারা। বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তারা এমন অনেক সমস্যার সমাধান করেছেন যা অন্য কেউ করতে পারত না। দ্রুতই ইরান যুদ্ধের অবসান চেয়ে তিনি বলেন যুদ্ধ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে একমত তারা। বাণিজ্য আলোচনা আগেরবারের তুলনায় ভালো হয়েছে দাবি করে ট্রাম্প বলেন চীন আমাদের প্রচুর কৃষি পণ্য কিনবে, যেমন সয়াবিন। চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে 200টি বোয়িং বিমান কিনতে রাজি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প, যদিও চীন এ বিষয়ে কিছুই বলেনি। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন তাইওয়ানই চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তবে কৌশলগত অবস্থানে থেকে ট্রাম্পের সফরকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলেই কাজ সেরেছে চীন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে রাজনৈতিক কেরিয়ারের ক্ষতিপূরণ করতে চীনের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় ছিল না প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। ফিরে গেছেন শুধু বেশ কয়েকটি বাণিজ্য চুক্তির আত্মতৃপ্তি নিয়ে।
2: ইরান জানিয়েছে আস্থার অভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অচল অবস্থায় রয়েছে, যদিও দেশটি কূটনৈতিক পর্যায়ে যুদ্ধবিরতিকে এখনও সমর্থন করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি আজ নতুন দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে একথা জানান। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 9 জন নিরাপত্তা কর্মী নিহত ও 21 জন আহত হয়েছেন। সূত্র জানায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গতকাল স্কাউট সদর দপ্তরে এক বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দিনব্যাপী সফরে আগামীকাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেবেন খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সহ নানা কর্মসূচিতে। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত। টেকসই উন্নয়ন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত। হাম ও হামের উপসর্গে 24 ঘণ্টায় দেশে আরও 12 শিশুর মৃত্যু। চীনে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বেইজিং ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। 2 দফার বৈঠকে ইরান, তাইওয়ান ও বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে আগামীকাল সফররত পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খবর শেষ হল।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 93.4

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। এবং শুরু হয়ে গেল আজকের যে বিশেষ আয়োজনটি, যে আয়োজনটির জন্য আমাদের সকল বন্ধুরা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন পাঠান এবং সেই উত্তরগুলো জানার চেষ্টা করেন আমাদের কাছ থেকে, আমাদের ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের, আমি যদি বিস্তারিত বলি, বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। স্যার কিন্তু আমাদের সঙ্গে আছেন এবং এই ঘন্টায় অবশ্যই আপনার যে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি আমাদেরকে করতে পারেন এবং স্যারের কাছ থেকে সেই উত্তরগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এবং সিফাত আপনার সঙ্গে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। প্রথমেই আসলে বলতে হয় যে প্রতিদিন যখন যে কোনো একটা লাইভ প্রোগ্রামে আসি, যে কোনো একটা প্রোগ্রামে আসি, তখন মনে হয় যে গুড নিউজগুলো জানানোর দরকার। আজকে অন্যান্য দিনের মতো কিছু কথা থাকলেও আজকে এমন কিছু সুখবর আছে যা আসলে জানানো দরকার প্রত্যেকটা মানুষকে। মানে আমার এই কথা পৌঁছানো দরকার এভরি কর্নার অব দ্য কান্ট্রি, এমনকি গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যাদের সাধ্য খুব কম। আপনি জানেন দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণ, মানুষ গড়ার কাজ করছি, ইংরেজি শেখানো, IELTS করানো, জিরো থেকে শুরু করে মানুষকে গড়ে তোলা, এর সঙ্গে সঙ্গে বিদেশে বৈধভাবে সততার সাথে অল্প খরচে, যতটুকু না হলেই না, এটা করে যে মানুষের স্বপ্ন পূরণ করা, যার যার সামর্থ্য আছে দেশে ইংলিশের পাশাপাশি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, এবং সেই সঙ্গে সঙ্গে একটা মানুষ যেন ঘরে বসে ইনকাম করতে পারে হালাল ভাবে। আরেকটা অংশ হলো দেশের প্রত্যেকটা পরিবার থেকে

0: একজন করে মানুষ, একজন করে, একটা পরিবারের একজন সদস্য, সেজন্য উন্নত দেশে একটু সেটা হলো স্টুডেন্ট ভিসায় হোক অথবা ওয়ার্ক পারমিট ভিসায় হোক সেখানে যেতে পারে এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে এই কাজ করছে। আশা করি আজকেও অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে, কারণ আজকে আমার কাছে এমন কিছু নিয়ে আসছি যে এখানে অলরেডি সরাসরি কিছু কিছু মানুষ আমাকে বলে, স্যার মধ্যবিত্তের স্বপ্ন কখনো পূরণ হবে, নিম্ন মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হবে? আমি দেখাতে পাচ্ছি কিছু এখানে কিছু স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ওয়ার্ক পারমিট ভিসা এবং এর সঙ্গে আজকে বলবো বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা। একটা গুরুত্বপূর্ণ তথ্য আসলে একটু দিয়েই দিই প্রথম ইন্টারভিউতে, সেটা হচ্ছে আপনি জানেন মনে হয় পৃথিবীর যত উন্নত দেশ আছে যেখানে স্টুডেন্ট ভিসা যেতে গেলেই আইএলটিএস দরকার হয়, আজকে আমি বলবো আইএলটিএস ছাড়া তো যাওয়া, আইএলটিএস সহ তো যাওয়াই যাচ্ছে আমেরিকা কানাডা ইউরোপের বিভিন্ন দেশে, একটা পরিবারের পুরো পরিবার নিয়েও যাওয়া যাচ্ছে, কিন্তু আইএলটিএস ছাড়া যে যাওয়া যায় এটাও আজকে সেটা বলবো ইনশাল্লাহ। অর্থাৎ যার সফলতার সুযোগ আছে, অর্থাৎ যার যোগ্যতা আছে একাডেমিক যোগ্যতা, সেও সফল হবে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও সফল হবে ইনশাল্লাহ, যার টাকা আছে সেও সফল হবে ইনশাল্লাহ, যার টাকা নাই সেও সফল হবে ইনশাল্লাহ। এই জন্য বলবো যে আজকের প্রোগ্রামটা কেউ যেন মিস না করে, এটা একটা অনেকের জন্য আশীর্বাদ হবে ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে। আমি আমাদের প্রশ্নে চলে যাই, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরছি একে একে। ওয়াহিদ খান তিনি আছেন আমাদের সঙ্গে এবং তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি এইবার এইচএসসি পরীক্ষা দিচ্ছি এবং আমি নিয়মিত ইংলিশ চর্চা করি, আমি অনেকদিন থেকে এই ভিডিওগুলো দেখছি, আমি কি এইচএসসি এর পরে আইএলটিএস এ ঢুকবো? আইএলটিএস ঢুকার আগে কি গ্রামার আমাকে আরো বেশি চর্চা করতে হবে? আমি গ্রামার মোটামুটি পারি, ঢাকা ছাড়া চট্টগ্রামে কি আপনাদের কোনো শাখা নেই? দয়া করে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে অনুগ্রহ করবেন স্যার।
0: আসলে প্রশ্নকর্তার জন্য প্রথমেই শুভকামনা। এই যে একটা কথা বললো যে আমি এখনই শুরু করব নাকি পরে শুরু করব, এইচএসসি এর পরে শুরু করব কিনা, ঢাকা ছাড়া আপনাদের আর কোনো শাখা আছে কিনা, এই সব কথাগুলো আসলে কিন্তু বিভিন্ন অজুহাতের অংশ। কেন বললাম, মানুষ কিন্তু এখন এমন একটা যুগে আমরা বাস করছি যখন একটা ঘরের মধ্যে একটা জায়গা, আমি যেখানে বসে আছি এটা কিন্তু আসলে আমি ঢাকা এফএম, আপনারা অনেকে মনে করছেন যে আমি ঠিক সিফাতের সাথে ঢাকা এফএম স্টুডিওতে আছি, আমি কিন্তু নাই, আমি আছি কিন্তু অনেক দূরে, এবং আমি আছি এটিএমস এ এবং এটিএমস এর হেড অফিস ঢাকার মালিবাগ মৌচাকে আছি, এবং আমাদের সিফাত সাহেব আছেন একদম ঠিক ঢাকা এফএম
1: স্টুডিওতে
0: গুলশানে, এবং আপনি বুঝতেই পারছেন যে আমরা কিন্তু বেশ দূরে আছি, এবং আরো দূরে থাকলেও একই অবস্থা হতো, যদি আমি 1000 মাইল দূরে থাকতাম তাও প্রায় একই রকম অবস্থা হতো, ওখানেও ইন্টারনেট থাকলে আমার এখানে ইন্টারনেট থাকলে একই হতো। এই যুগে যখন আমার কথাই শুনছেন আপনারা অনলাইনে, যখন আমাকে শুনছেন এবং দুজনকে একসাথে পাশাপাশি দেখা যাচ্ছে কিন্তু আমরা দূরে আছি অনেক দূরে, যখন এই অবস্থা তখন আপনি কেমন করে মনে করেন যে থাকতেই হবে পাশাপাশি, সেই সেই এখন আর সেই লোকাল ডিস্টেন্সে থাকতে হবে, এটা একেবারে বাতুলতা মাত্র। অর্থাৎ সফলতার জন্য এখন দূর কোনো ব্যাপার না, যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া হোক আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, সেখান থেকে ইংরেজি শেখা যাবে, এবং ইংরেজি শেখার জন্য কখনো মনে করতে হবে না যে আমি এই আমি একবার এসএসসি পরীক্ষা দিয়ে করবো অথবা ইন্টারমিডিয়েট পাশ করে করব, অনার্স পাশ করে করব, এটা না, এটা শিক্ষা, এটা একটা ভাষা, এটা যত তাড়াতাড়ি শিখতে পারবো তত তাড়াতাড়ি সে উপরে উঠতে পারবে। কেন, এটা একটা আন্তর্জাতিক ভাষা, পৃথিবীতে এখন পুরো পৃথিবীতে এখন আমরা বলি যে একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। আমি আজকে বলছি আপনাদেরকে একটা অফারও দিয়ে দিচ্ছি, এই সঙ্গে সঙ্গে তুমি যে প্রশ্নটা করেছ তাকে বলবো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে কেন করবে, এখন করো, ইংলিশে ভালো হয়ে না তুখর হও, তোমার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ শুধু ইংলিশ দিয়ে। অর্থাৎ যদি কেউ ইংলিশের লেভেল 1 করে এটিএমস থেকে, এটা সততার সাথে পরিচালিত, সততার চাদর বোড়ানো, এটিএমস থেকে যদি কেউ একবার করে মনে মনের মতো করে না হয়, মনে করলাম তার কিছু ঘাটতি আছে, সে ওই কোর্সটা স্পোকেনটা বা লেভেল 1টা আবার করতে পারবে একই খরচে, সে অনলাইনে করছে, কোনো কারণে সে ঢাকায় আসার সুযোগ পেয়েছে বা আমাদের এটিএমস হোস্টেল আছে সেখানে থাকলো 2 মাস বা 3 মাস, এখানে থেকে সে অফলাইনে করতে পারবে। আবার সে মনে করছে করেছি 2 বার কিন্তু তারপরে মনে হচ্ছে যে আমি বাংলায় যেমন করে ইংলিশ বলতে পারি ঠিক সেভাবে ইংলিশ বলতে পারছি না মনের মতো করে, তাহলে 3 বার আবার সে করবে একই কোর্স, এটাও সে আইএলটিএস করেছে এটিএমস থেকে,

0: কিন্তু সে আসানোর উপরে তার পায়নি, মনে করে সে পেয়েছে 5.5 বা 6.5, 6 পেয়েছে, তার দরকার ছিল 7 বা 7.5। যেন আমাদের গত পরশুদিন এই দুই তিন দিন আগে দেখালাম 7.5 পেল একটা ছেলে, এখন সে পায়নি 7.5 বা 8 পায়নি। আমাদের এখান থেকে এটিএম থেকে তো 9.9 পেয়েছে, পৃথিবীতে খুব কম প্রতিষ্ঠান আছে যেখান থেকে 9 পেয়েছে, এটিএম থেকে সেখানে পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে সে বলছে যে আমি একটু ভালো স্কোর করবো, তার জন্য আরো দুইবার করা লাগবে। এইভাবে 10 বার কোর্স করা যাবে, একই কোর্স একই খরচে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অর্থাৎ যত তাড়াতাড়ি শুরু করবে সে তত তাড়াতাড়ি লাভবান হবে। আরেকটা বলে রাখি, আজকে যে অফারটা বলতে যাচ্ছিলাম, যেটা আমি বলেছিলাম একদিন, এটিএম থেকে যারা আইএলটিএস করবে এবং এটিএম থেকে করে যারা 7 পাবে, যতজন আইএলটিএস 9 এর মধ্যে 7 পাবে এটিএম থেকে করে, ততজনকে এটিএম এর মাধ্যমে একটা চাকরির ব্যবস্থা করা হচ্ছে। এটিএম এর সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, যারা প্রায় 200 লোক নিবে একটা কল সেন্টার পর্যায়ক্রমে। প্রথম পর্যায়ে তারা 100 লোক নিতে যাচ্ছে, দ্বিতীয় পর্যায়ে 100। তা আমি এত পাবো কোথায়? 100 জন 7 পাওয়া যারা পাচ্ছে চলে যাচ্ছে বেশিরভাগ বিদেশে, থাকছে কয়জন? এই জন্য তুমি এখন শুরু করো, তোমার বেকারত্ব বললাম যে আমাদের জাদুঘর রাখবে ইনশাল্লাহ। আর যদি তুমি তার থেকে বেশি ভালো করো 7.5, তো আমি নিজেই রেখে দিচ্ছি, আমি দিচ্ছি না। আরেকটা কথা বলে রাখি, যদি কেউ ইনশাল্লাহ লেভেল 1-2 করে, আইএলটিএস করে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং করে, খুব বেশি খরচ হয় না, একটা গরুর টাকাও না, কয়েকটা ছাগল, দুইটা ছাগলের টাকা, তো ছোট ছোট দুইটা, খুব বেশি বড় না, এই ছাগলের টাকা দিয়ে অথবা একটা গরুর, ছোট গরুর টাকা দিয়ে এই সবকিছু করা যায়। অথবা 2% জমির টাকা, গ্রামের মাঠে ময়দানের জমি 2% জমি, কোনো কোনো জমি দেখলাম 1 কাঠা জমি, যতটুকু, এতই যথেষ্ট। এইটা দিয়ে সারা জীবনে সে বেকার থাকবে না ইনশাল্লাহ, এতটুকু খরচ করে। এদের মানে যার যা কিছু নাই সেও যেন একটু একটু চেষ্টা করে, অর্থাৎ এটুকু যদি করে এখন থেকে শুরু করে, প্রত্যেকটা সন্তানকে আপনি গড়ে তোলেন, আপনার সন্তান বেকার থাকবে ইনশাল্লাহ। যারা মেয়েরা আছে, নারীরা আছে, প্রত্যেককে এটা শেখান। যারা অনেক পরিবার আমি জানি, অনেক নারী বিধবা, অনেক নারী ডিভোর্সি, অনেকে স্বামীর পরিবারে নাই, বাপ্পার পরিবারে আছে, ভাইয়ের পরিবারে আছে বা অন্য কারোর সাথে আছে, খুব কষ্টের দিন যাপন করছে, তাদেরকে বলবো যে এইটুকু শিখতে অনলাইনে ঘরে বসে, তারা কখনো বেকার থাকবে না ইনশাল্লাহ। আমি একটা কাজ করছি সবকিছুর জন্য, অনেকে বলে স্যার আপনার ব্যক্তিগত নাম্বার দেওয়া যাবে কিনা, আমি আগে ব্যক্তিগত নাম্বার শেষে দিতাম, আমি এখন দিচ্ছি এই জন্য যে অনেকেই বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই। এত বেশি ফেক ভিডিও আছে, কোনটা যে অরিজিনাল কোনটা যে আসলে, এটা অনেকে বলতে বলে যে স্যার আপনার নাম্বার হলে খুশি হতাম, সরাসরি আপনার সাথে কথা বলতাম। এই জন্য আমি একটা কানেক্টিভিটি দিব, আমার ব্যক্তিগত নাম্বার যেটা আমার সাথে আছে প্রায় 21 বছর, দীর্ঘ 21 বছর আমার সাথে আছে, এই নাম্বারটা আপনাকে দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার। এখন আপনারা কথা বলবেন, যেহেতু কথা বলছি এই জন্য হয়তো আমি না ধরতে পারলে তখন আমার কলিগ আমাকে এটা হেল্প করবে, আপনার কল ধরা হবে ইনশাল্লাহ। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা ইচ্ছা মতো চাইলে মেসেজ করতে পারেন, 01712 80 81 93। বলছি আমার ব্যক্তিগত নাম্বার, আপনারা এটিএম স্যার অথবা মানুষ গড়ার কারিগর এই হিসাবে সেভ করে রাখুন, 01712 80 81 93। এবং আপনার বন্ধুর মতো মনে করেন, এই এই নাম্বারটা সারা জীবন সাথে রাখুন, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য, কারণ এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে নাম্বারকে কেন্দ্র করে, যার নাম এটিএম। ট্যাগলাইনটা সততার চাদর ওড়ানো। আর একটা কথা বলে, এখানে হোয়াটসঅ্যাপ বললাম কেন, এখানে অনেকেই বলে যে স্যার আমি মনের কথাগুলো কিছু বলতে চাই, লিখতে চাই, সেজন্য হোয়াটসঅ্যাপে ইচ্ছা মতো আপনি মেসেজ লিখতে পারেন, সেগুলো আমি আমার অবসর সময় আমি অ্যান্সার করি, আর যেগুলো আমি অ্যান্সার করতে পারি সেগুলো আমার কলিগদের দিয়ে আমি সেগুলো উত্তর দেওয়াই, আশা করি বুঝতে পেরেছেন। তবে তার আগে একটু গুরুত্বপূর্ণ দিচ্ছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যা জীবন বদলাবে ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলটার নামও ঠিক আমার নামের সাথে মিল করে, এটিএম, তারপর লিখুন স্যার, SIR, এটিএম লিখে স্যার লিখুন, এবং সাবস্ক্রাইব করে ভিজা মানে আমাদের পুরো ভিডিওগুলো দেখুন, যতজন পুরোটা দেখবে ততজনের জীবন ইনশাল্লাহ বদলাবে।
1: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন ফাহিম ইসলাম, তিনি লিখেছেন, স্যার আমি মাদ্রাসা থেকে দাওরা শেষ করেছি, পাশাপাশি অনার্স ভর্তি হয়ে কোন কোর্স করলে ভালো হবে?
0: আচ্ছা দেখো, মাদ্রাসা থেকে তুমি দাওরা পাশ করেছো, এখন দাওরা হচ্ছে আমাদের বাংলাদেশে আগে এটাকে অবশ্য সরকারি ভাবে মৌখিক ভাবে হলেও এটা কিন্তু ইকুইভ্যালেন্ট মাস্টার্স বলা হয়েছে, পরীক্ষাটার নাম হায়াতুল উলিয়া। তো বাংলাদেশে এটা কিন্তু মোটামুটি স্বীকৃত, কিন্তু বিদেশে এই লেখাপড়া বা এই একাডেমিক যোগ্যতাটা আসলে ওইভাবে গ্রহণযোগ্য নয়। সেজন্য কি করতে হবে, আমি তাদেরকে বলবো জাস্ট এখন কিন্তু ওয়ার্ক পারমিটে বিদেশে যাওয়ার সুযোগ আছে, ইউরোপে যাওয়ার সুযোগ আছে, এশিয়াতে যাওয়ার সুযোগ আছে। আমি যেমন দেখাচ্ছি এখন যেমন এটিএমস এর মাধ্যমেই এই চলে আসছো, এগুলো কিন্তু ওয়ার্ক পারমিট। হ্যাঁ, বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে, এটা তো ওয়ার্ক পারমিট ভিসা, বৈধ ভিসা। ওকে, তো এশিয়াতে হচ্ছে, ইউরোপে হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। তো যাদের একাডেমিক যোগ্যতা আমাদের দেশের ইন্টারমিডিয়েট বা যারা আলিম পরীক্ষা দিয়েছে, দাখিল আলিম, তাদেরটাও গ্রহণযোগ্য। বাট যারা আলিয়াতে পড়াশোনা করে নাই, কমই মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারাও কিন্তু এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। কারণ শিক্ষাগত যোগ্যতা থাকলেও যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে। এশিয়াতেও কিছু ওয়ার্ক পারমিট হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট হচ্ছে এবং বৈধ হবে। কেউ কখনো আর ওই যে লিবিয়া থেকে, লিবিয়া যায় অনেকে, ওখান থেকে সাঁতার কেটে বা বোটে করে, নৌকায় করে, ট্রলারে করে, তারা অনেকে দেখবেন যে জীবনের ঝুঁকি নিয়ে, অনেকে মারা যায়, তারা ইউরোপের পাড়ি দেওয়ার চেষ্টা করে। এটা অত্যন্ত দুঃখজনক, অনেকেই মারা গেছে। আমার সাথে কথা বলার কথা ছিল একটা ছেলে, সে ফরিদপুর থেকে আসার কথা। তার মামা একদিন বলল, স্যার আমি অনেকভাবে আমার ভাগিনাকে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবেই সে আইএলটিএস করতে রাজি না, সে আইএলটিএস করে ইউরোপে যাবে সেটা সে করতে চাচ্ছে না, সে চাচ্ছে যে কোনোভাবে ওয়ার্ক কমিটি তাকে পাঠানো হোক। তখন অনেকগুলো বৈধভাবে এইভাবে ছিল না, তো আমি তখন বললাম যে আমার কাছে তো ওইভাবে নাই, তো স্টুডেন্ট ভিসা যেটা আছে সেটাই করতে পারবো, ইউরোপে যাওয়ার তো সুযোগ আছে, আইএলটিএস একটা পয়েন্ট হলেই হচ্ছে। আপনি জানেন এখন 5.5 হলে, 5 হলে ইউরোপে যাওয়া যাচ্ছে আইএলটিএস, যারা ইন্টারমিডিয়েট পাস বা আলিম পাস। এখন সেই ছেলেটা করবে না আইএলটিএস, সে অনলাইনেও করবে না, অফলাইনেও করবে না। তার মামা বলল, স্যার আমি অনেক চেষ্টা করেছি, এটিএম সততার চাদর পড়ানো, কিন্তু সে আসবে না। কিছুদিন পরে আমাকে সংবাদ দিল আমার এক সহকর্মীর মাধ্যমে যে স্যার 13 দিন পরে জানা গেল সে মারা গেছে এবং তার গায়েবানা জানাজা পড়া হয়েছে। অর্থাৎ একটা আইলস করল না, এটিএম সে আসলো না এবং তার পরিণতি কিন্তু ভালো কিছু হলো না, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। আমি বলবো ওই পথে কেউ যাবেন না, কেউ আপনারা কোন দালাল চক্রের হাতে পড়বেন না। এখন বৈধভাবেই ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবে ইউরোপে যাওয়া যাচ্ছে, আপনার লেখাপড়ার যোগ্যতা না থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলেও যাওয়া যাচ্ছে, থাকলে তো স্টুডেন্ট ভিসাই যাওয়া যাচ্ছে এবং পুরো পরিবার নিয়ে যাওয়া যাচ্ছে, যাদের যোগ্যতা আছে, ইন্টার পাস বা অনার্স পাস, যে কোনো একটা পাস হলেই হবে, বা আলিম পাস বা ডিপ্লোমা পাস, যে কোনো একটা পাস হলে হচ্ছে। এর সাথে আইএলটিএস আমরা করাচ্ছি, একবার না বলে দুইবার, দুইবার না বলে তিনবার, তিনবার না চারবার, না হলে 1 কোর্স 10 বার করানোর সুযোগ দিচ্ছি। তারপরে আমরা ভিসা প্রসেস করছি, এখান থেকে একই জায়গা থেকে প্রসেস করছি, ভিসা না হলে কিছুই না হচ্ছে না, আমরা তো 1 টাকাও নিই না ভিসা না হলে, তাহলে সমস্যা কোথায়? এবং আরেকটা কথা বলি, যেহেতু আগে এই এই ওয়ার্ক পারমিট গুলো হতো না, এখন হতো না, এখন তো হচ্ছে, এই সুযোগগুলো আছে, ওই কান্ট্রিগুলো দিচ্ছে কিছু, সেই সুযোগগুলো কাজে লাগানোর তো সুযোগ আমরা পাচ্ছি। আচ্ছা, হতে পারে যে একজনের জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না, সে তার সামর্থ্য নাই, কিছু বিক্রি করেন, হয়তো আপনার 5 কাঠা জমি আছে বা আপনার 100% জমি আছে বাড়ির ভিটা ছাড়া, সেই জমিটা আপনি কিছুই কাজ করছেন না বা খুব একটা ইনকাম আসে না। ছোট্ট একটা এক্সাম্পল বলি, আমার বাড়ি কুষ্টিয়াতে, তো আমার বাড়ি যেখানে তার কাছেই ঠিক আরেকজনের বাড়ি, তো সেখানে দেখলাম যে একজনের, আমি জিজ্ঞেস করলাম তার আছে কি, তার আছে হলো ওখানে ভুল না করে থাকলে মোটামুটি লেস দেন 10 ডেসিমাল হবে, অর্থাৎ 10% কম হবে। তা জিজ্ঞেস করলাম যতটুকু, তাতে মনে হলো যে ওই এলাকার দাম অনুসারে তার ওই সামর্থ্যটুকু আছে রবি পাঠানোর মতো, ওইটুকু দিয়েই ভিটা বাড়ি ছাড়া তার এইটুকুই আছে। আমি তাকে জিজ্ঞেস করেছি এই জমিটাতে কতটুকু ইনকাম আসে বছরে, বলছে আমরা কিছুই করতে পারি না, ওটা আসলে ভিটার জায়গা, ওই জায়গাতে তারা যতটুকু করে কিছু শাকসবজি সেগুলো হয় কিছু পরিবারের প্রয়োজন মেটে, কিন্তু এমন কোনো আহ্বান ইনকাম আসে না। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ওই জায়গাটা বিক্রি করে যদি কেউ সে ইউরোপে পাঠায়, ওয়ার্ক পারমিটেই পাঠায়, তার প্রতি মাসে শুধুমাত্র বেসিক স্যালারি হবে 1 লাখের উপরে এবং অন্যান্য ওভারটাইম সবকিছু দিয়ে দেখা যাবে 2-3 লাখ টাকা তার ইনকাম আছে এবং আস্তে আস্তে সে ওখানে সেটেল হওয়ার একটা সুযোগ আছে। এবং সে যদি একবার সেটেল হতে পারে ইউরোপে, তাহলে সে আরো 5-7 জনকে নিতেও পারবে ইনশাল্লাহ ভবিষ্যতে। যেন অনেকে আনম্যারিড, সে ওখানে যে বিবাহ করবে, বিবাহ সূত্র তো তার ওয়াইফকে নিতেই পারছে, ওয়াইফ যেতে পারলে তখন তার ওয়াইফের পরিবার যেতে পারছে, তার পরিবার যেতে পারছে, তার ওয়াইফের পরিবার যেতে পারছে ইনভিটেশনে, বৈধ কাগজ থাকলে। তো আমাদের বৈধভাবে পাঠাচ্ছি, সুযোগটা আছে। তো সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, এবং আপনি আরো অবাক হবেন, স্টুডেন্ট ভিসায় যেতে জাস্ট ইন্টারমিডিয়েট পাস লাগে, অথবা আলিম পাস লাগে, অথবা ডিপ্লোমা পাস লাগে, অথবা অনার্স পাস লাগে, যে কোনো একটা পাস হলে হবে। কারণ কিছুই পাস নাই তখন তাকে আমরা ওয়ার্ক পারমিট দিচ্ছি, বাট কিছু পাস আছে তখন তো এটা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, একজন হাজবেন্ড ওয়াইফ, শুধু একজন, যেটা আমি দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন, হাজবেন্ড ওয়াইফ, এটা হচ্ছে ভদ্র মহিলা, আড়াই মাস আগের গল্প একটা। উনি একদিন আসলেন, বললেন যে স্যার আমার তো অনার্স পাস, আমি একা যাবো না, ইউরোপে যেতে চাই, কিন্তু আমি যেতে চাই সবাইকে নিয়ে। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে আইলস করুন। এটিএমস থেকে আইলস করলো, মোটামুটি কিছু সময় নিয়ে আইলস 6.5 পেলো, এবং দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, এটিএমস থেকেই হয়েছে, এটিএমস থেকে আইলস করেছে, এখান থেকে ডেনমার্কের ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ। মেয়েরা অনেকে বাসায় ঘরে বসে করতে পারে, আসতে পারে না, তাদের জন্য আমরা অনলাইনে করি। আর এখানে যারা আছে ছেলেদের জন্য আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, থেকে করা যায়, তিন মাসেই হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন এটা তার ডেনমার্কের ভিসা, তার নিজের, তার নিজের যোগ্যতায়। আচ্ছা, এটা তার ছোট মেয়ে, ওর তো কোনো যোগ্যতা, এটাও ডেনমার্কের ভিসা একসাথে। এটা দেখেন তার বড় মেয়ে, এটা ডেনমার্কের ভিসা, এটা তার হাজব্যান্ড। দেখেন এই চারটা ভিসা দেখালাম, যোগ্যতা কিন্তু একজনের, তার একসাথে ফ্লাই পড়েছে, একসাথে ওখানে থাকবে ইনশাল্লাহ, একসাথে ওদের ইনশাল্লাহ সেটেল হবে, একসাথেই তাদের পেয়ার প্রসেস বা অন্যান্য সবকিছু করতে পাবে ইনশাল্লাহ। আজকে তারা মধ্যবিত্ত বলে ভুল হবে, জমি জমা বিক্রি করে তারা চলে গেছে, তারা অনেক জমি ইনশাল্লাহ করবে। আমি বলেছিলাম আজকে জমি হয়তো সে 20% বিক্রি করেছে, কিন্তু ইনশাল্লাহ প্রতি বছর সে 20% না, প্রতি বর্ষ কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ, গ্রামের জমি কয়েক বিঘা জমি রাখবে ইনশাল্লাহ। এই জন্য একটু একটু যাস এই তথ্যগুলো জানা দরকার। আর যাদের এই যোগ্যতাটাও নাই, তাদের হাজবেন্ড জাস্ট হাজবেন্ড, উনি আগে ওয়ার্ক পারমিটে যাক, যার যোগ্যতা নাই যেতে হবে, সফল হতে হবে, উনি যাক। উনি হওয়ার পরে উনি যখন সেটেল হবে, উনি যখন পেয়ার পেয়ে যাবে, উনি যখন সিটিজেনশিপ পাবে, তখন তো সবাই পুরো পরিবার যাবে ইনশাল্লাহ। এই জন্য মানে কষ্ট করে একজনকে পাঠান, কত কাল কষ্ট করবেন, কত কাল। আপনি যেখানে যান, আমি খুব কষ্ট পাই যখন এই কথাগুলো শুনি, একটা লোকের তার 10 থেকে 12 বার সে মেডিকেল করেছে, বাড়ি হলো নারায়ণগঞ্জের ওই সম্ভবত নদীর ওই পারে।
1: আচ্ছা,
0: আমাকে এসে বলল স্যার আমি এটিএমস এর তথ্য জানতাম না, এটিএম যা সততা চাদর মোড়ানো জানতাম না। তো প্রথমে সে কি করেছে, তার বাড়ির পাশের এক প্রতিবেশী, সে বলল তোমাকে আমি দুবাই পাঠাই দিব। এই দিয়ে সে টাকা পয়সা নিল, টাকা পয়সা নিয়ে সে মানে মেডিকেল করাইছে, মেডিকেল করানোর পরে বলছে ভালো মন্দ খাও, কারণ কয়েকদিন পরে তোমাকে ফ্লাই করতে হবে। সে ভালো মন্দ খেয়েছে, জামা কাপড় যা কিছু কেনার কিনেছে, পোশাক আরো কিনছে, সবার কাছে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরে কিছুদিন পরে জানলো যে না, ভিসাটা হয়নি। তারপরে বললো যে ঠিক আছে, এখানে টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিছু টাকা ফেরত দিয়েছে। ঠিক আবার কিছুদিন পরে তার আপন দুরাভাই তার বললো যে আমার একদম কাছের মানুষ, সম্ভবত তার আত্মীয়, দুলাভাইয়ের আত্মীয়, আপন দুলাভাইয়ের আত্মীয়, মানে তার বোনের হাজবেন্ডের আত্মীয়, তার মাধ্যমে সে করলো হচ্ছে তুরস্কের ভিসা। এখানে বললো যে ঠিক আছে টাকা পয়সা দাও, আবার সে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, মেডিকেল দিয়েছে, সবকিছু দিয়েছে, ভিসা হয়নি। বললো যে এবার হয়নি, ঠিক আছে কিছু টাকা তোমাকে ফেরত দিচ্ছি, অর্ধেক টাকা খরচ হয়ে গেছে, অর্ধেক টাকা দিলাম। এইভাবে করতে করতে তার, এবং প্রত্যেকবারই তার খুব কাছের লোক, এই কাজগুলো কিন্তু প্রত্যেকবারই কাছের লোক, এইভাবে তার 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে, 10 থেকে 12 বার মেডিকেল দিয়েছে সে ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলে। সে আমার কাছে এসে বললো স্যার এতকাল পরে, এতবার ই করার পরে, তখন আমার হঠাৎ করে একদিন স্ক্রল করছিলাম, স্ক্রল করতে করতে ফেসবুকে এটিএম স্যার নামে একটা পেজ আসলো, সে তখন বিশ্বাস করেনি, বাট কোন একটা কথা শুনে তার মধ্যে মনে হলো যে আমি তো এই প্রোগ্রামটা কেন আগে শুনলাম না। এই যে 10 থেকে 12 বার সে মেডিকেল দিল, এতবার সে এত প্রত্যেকবারই প্রতারিত হয়েছে, কাকে বিশ্বাস করবেন, মানে যাকে দিয়ে করছে সেই দেখেন। যেটা ছোট্ট একটা মানে ঈশ্বর গল্প মনে পড়ে গেল, ছোটবেলায় তখন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছোট্ট গল্প, সেটা হলো সে কি করেছে দেখেন, মানে বিশ্বাস করবে কেমন করে? সে একটা রাতের বেলা বেরিয়েছে, রাতের বেলা বেরোনোর পরে ওই কোন এক বন্ধুর কাছে নোট শেয়ার করে, পরের দিন তার একদিন পরে মনে হয় তার পরীক্ষা বা তার পরের দিন পরীক্ষা, তো নোটগুলো তার ছিল না, সে ছিল গ্রামে, ছিল হলে আসছে। তো হলে ওইখানে এক ফ্রেন্ড, সে থাকে একটু দূরে, শহরে থাকে। তো শহরে সেই ফ্রেন্ড ওখানে যেতে যাচ্ছে, যেতে যাওয়ার একটা রিক্সা দেখছে, একটা রিক্সায় ছিল, সে রিক্সায় উঠছে। উঠার পরে রিক্সাতে নামছে, খুব তাড়াতাড়ি নামলো, বন্ধুর বাড়ির ওখানে নামছে। নামার পরে যখন টাকা দিচ্ছে রিক্সাওয়ালাকে, তখন হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতটা হলো বেশ ডোরা কাটা, বলছে মানুষের হাতের মতো না। টাকা তখন দিয়ে তাড়াতাড়ি সে বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে যেয়ে কথাটা বলে বলছে নোটটা দে। নোটটা দেওয়ার পরে নোটটা যখন নিতে গেছে, তখন দেখেছে বন্ধুর হাতটাও ডোরা কাটা। তখন সে আবার সে ভয় পেয়েছে, সে তখন চিৎকার করে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যে তখন সে আরেকটা রিক্সাওয়ালাকে দেখছে, তখন সেই রিক্সাওয়ালাকে বলেছে ভাই আমাকে নিয়ে যান তাড়াতাড়ি, আমার হোস্টেলে যেতে হবে। সে বলছে ঠিক আছে। তো বল কত টাকা, তো যা ইচ্ছা তাই দিও। তো সে গেছে, যে আবার টাকা দেওয়ার সময় দেখে যে আবার হাতটা জোড়া কাটা। তখন সে আবার সে মানে তখন তাকে বিশ্বাস, কাউকে বিশ্বাস করতে পারছে না। তখন সে তাড়াতাড়ি সে দৌড়িয়ে চিৎকার করতে করতে যখন সে হলের কাছাকাছি, তার ঠিক হলের কাছাকাছি গেছে, তখন দেখে তার এক ফ্রেন্ড ওখানে একটু বাইরে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওখানে হাওয়া খাচ্ছে বা কোনো কিছু কাজ করছে ওখানে। তখন বলল দেখ আমি অমুক জায়গায় গেলাম, এটা দেখি তার হাত কাটা, হাতে ডোরা কাটা। তারপর একজন গেলাম সেখানে, যার কাছে নোট নিলাম সেও দেখে ওটা, কাকে বিশ্বাস করবো? যার কাছে যাই সেই দেখি যে এটা, এই দুইটা রিক্সাওয়ালা পরপর তার দুইজনের হাতে হাতে ডোরা কাটা। বল আমি আজকে এই বিপদের মধ্যে পড়েছি। তখন সেই ফ্রেন্ড বলল এইরকম হাত, দেখ তার হাতটা ওইরকম। তো ঘটনাটা কেন বললাম, ও তখন সে সেন্সলেস হয়ে গেছে, তখন সে অজ্ঞান হয়ে পড়েছিল, ওইভাবেই ছিল ওইখানে। কেন বলুন তো, এই যে যত জায়গায় সে গেল সব একই রকম দেখলো, মানে বিশ্বাস করার কোনো জায়গা নাই, যেখানে যাকে সেটাই এটা, যে বন্ধুর কাছে নালিশ করছে সেও ওরকম। যেরকম আমাকে বলে অনেকে, স্যার যেখানেই আমি ভিসার জন্য গেছি, এজেন্সিতে গেছি, সেখানে টাকা নিয়ে নিছে, টাকা নিয়ে বলছে ভিসা হবে, ভিসা হবে, ভিসা হবে, সব থেকে একই অবস্থা। এত কিছুর পরে অনেকের শেষ পর্যন্ত এটিএম সে আসে অনেক দূরে, বলে স্যার বাড়ির পাশে পাইনি, বাড়ি তো সিলেটে, বাড়ি তো চট্টগ্রাম, বাড়ি তো, আরে জীবন এটা, ঢাকার মালিবাগ কত দূরে, একদিন কষ্ট করে চলে আসো, কি আছে, আপনারা চলে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, না থাকলে ধার করে আসুন, আপনি ঢাকায় আসার টাকা নাই, ধার করে আসুন, না হলে দুটা মুরগি বিক্রি করুন, কবুতর বিক্রি করুন, ধার করে আসুন, কিছু বিক্রি করুন, প্রিয় জিনিসটা বিক্রি করুন, তারপরে আসুন আমার কাছে। আমাকে কেন বলতাম যে আমার কাছে আসতে বলছি, জেনে যান, বুঝে যান, এখান থেকে আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তাই করি, কিছু না থাকলে দেশে কিছু করবেন ইনশাল্লাহ, আপনার বেকারত্ব ইনশাল্লাহ থাকবে না, আপনার জন্য বা আপনার পরিবার কারোর জন্য। একটু কষ্ট করে আসতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতেই হবে, স্বপ্ন পূরণ করতে হবে, সারা জীবন কষ্ট করা যাবে না। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা কোনো অপরাধ না, বাট গরিব হয়ে মৃত্যুবরণ করা যাবে না। ইফ ইউ আর বর্ন পুওর, দ্যাটস নট এ ক্রাইম, দ্যাটস নট এ প্রবলেম, that's not at all issue, that's not a land issue, but don't die poor. গরিব হয়ে জন্মগ্রহণ করা কোনো অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা জীবন, একটা জীবনকে কাজে লাগাতে হবে, ইনশাআল্লাহ হালাল ভাবে বড় হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন, যদি দারিদ্রতার কোনো আকার থাকতো আমি তাকে হত্যা করতাম, কারণ দারিদ্রতা গরিবী হাল মানুষকে শিরক আর কুফুরের দিকে নিয়ে যায়। সে দুনিয়াতেও দেখা যায় গরিব থাকে, অনেক মানুষকে দেখবেন দুনিয়াতেও গরিব আখিরাতেও গরিব, কারণ দারিদ্রতার কারণে সে আসলে মানে হালালভাবে ইনকাম করতে পারেনি, ইবাদতও করতে পারেনি। আশা করি আজকের পরে কেউ যেন আর একটা দিন নষ্ট করবেন না। আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার আপনার সাথে কথা বলতে চাই, মনের মতো কথা বলতে চাই, লিখতে চাই কিছু, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চাই, সেজন্য আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি। এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর বলে আপনারা সেভ করে রাখুন, 01712 80 81 93, এটা আমার পারমানেন্ট নাম্বার ইনশাআল্লাহ, 01712 80 81 93। আর এটা আমার ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার নামে, এটিএম লিখুন, তারপরে স্যার লিখুন, SIR, এটিএম স্যার লিখে সাবস্ক্রাইব করে ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ জীবন বদলাবে।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে দ্য প্রিন্স আছেন, তিনি লিখেছেন, স্যার আমার সামনে এক্সাম, আমি ইংরেজি ভালো পারি বাট অলসতার জন্য বেশি দক্ষ হতে পারি নাই, পরামর্শ দেন আমি কি করতে পারি।
0: আচ্ছা, যে বলছে প্রিন্স যে আমি ইংরেজি ভালো পারি কিন্তু অলসতার জন্য কিছু করতে পারি, তুমি যে ভালো পারো তোমার কাছে মনে হচ্ছে, তুমি কতটুকু ভালো পারো তাকে তুমি জানো? তোমাকে কে বলেছে যে তুমি এতটুকু ভালো জানো? মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই দাবি করি যে আমি ভালো জানি, আমি অমুক ভালো জানো, তমুক ভালো জানি। আমার কাছে কিছুদিন আগে এক গার্ডিয়ান এসে তার নিজের ছেলে, হি ওয়াজ ব্র্যাগিং অ্যাবাউট হিজ সান, এবং বলেছিল যে খুব ভালো আছে। তো বললাম যে কতটুকু ভালো? হ্যাঁ, তখন সে বললো স্যার হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি। মানে শুধুমাত্র স্পিকিং ফ্লুয়েন্টলি এটা কিন্তু কোনো একটা বড় দক্ষতা না। সে একটা কথা বলছে, এটা একটু তাড়াতাড়ি ভালো করে বলছে, কিন্তু যে কথাটা বলছে তাকে সঠিক আছে। দেখা গেল যে আমি তাকে বললাম ঠিক আছে এই এটা ফিল আপ করতে একটা ইয়ে নিয়ে, বাক্য নিয়ে, সেটা সে লিখেছে, বাট সেই বাক্যটা লিখেছে ভুলে ভরা। আমরা যে লিখতেই ভুল করছে, সে বলতেও ভুল করবে, তবে সে বলাটা সে হয়তো তাড়াতাড়ি বলছে, একটু ফ্লুয়েন্টলি বলছে, কিন্তু এটা তো ফ্লুয়েন্সি না। Fluency doesn't make sense that you are going wrong. If you have to go wrong somewhere, grammatically, তাহলে কখনোই সেকে ফ্লুয়েন্সি বলা যায় না। বরং আমি যখন বাংলায় কথা বলছি, আমি কি খুব তাড়াতাড়ি কথা বলছি? না, এই যে সাবলীলতা এটা রেখেই ইংলিশে কথা বলবে, এটাকেই বলা হয় ফ্লুয়েন্সি। তো বললাম যে এটা তো হয় না। তো এই জন্য অনেকেই যখন মানে নিজেকে যেটা করে সে মনে করে সে খুব ভালো, আসলে সে ততটা ভালো না। দেখেছি গ্রামাটিক্যালি সে অনেক ফল্টি গ্রামার দিয়ে কথা বলছে, যে কথা বলছে তা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাকে একজন বলছে স্যার আই এম টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আমার হচ্ছে তো হয় তো না, সেন্টেন্সটাই তো হয়নি, আই এম অ্যাগ্রি তো হয় না, আই এম টোটালি অ্যাগ্রি তো হয় না, আই অ্যাগ্রি উইথ ইউ। হ্যাঁ, তখন তুমি বলতে পারো আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ। তিনি এটিএম স্যারের প্রোগ্রামটা দেখো, হয় কথাটা?
1: জি না,
0: হয় তো না। তার মানে কথাটা কিন্তু সে সুন্দর করে বলেছে, হ্যাঁ হয়তো ফ্লুয়েন্টলি বলেছে, স্বাভাবিকভাবে বলেছে, কিন্তু ভুল হয়েছে। একজন বলল সে গতকাল কুষ্টিয়ায় যাবে, দেখেন কথাটা কিন্তু সে বলেছে, কিন্তু হয় না কিছু, কিচ্ছু হয়, টেনশন হয় নাই, কোনো কিছু হয়নি। সুতরাং এই জন্য বলবো যে এমন কোনো ইংলিশ বলা যাবে না যেটা ভুলে ভরা, কোনো ল্যাঙ্গুয়েজ না। এই জন্য আমি বলবো যে শুদ্ধভাবে শেখার জন্য ইংলিশের লেভেল 1 এবং লেভেল 2 করেন, তারপর আইএলটিএস করেন, ইনশাল্লাহ এটা মনের মতো করলে সে বেকার থাকবে না, শুধু এইটুক করলেই সে বেকার থাকবে না ইনশাল্লাহ, সে যে বয়সেই হোক না কেন। যারা রিটায়ারমেন্টে যাবেন তাদেরকে বলবো আপনারা এটুকু শিখে নেন, তারপরে আপনি রিটায়ারমেন্টে যান। কখনো কারো অনুগ্রহ নেবেন না, নেভার গেট রিটায়ার্ড ইন ইয়ার লাইফ, আই এম সেইং। আপনার হয়তো বয়স হয়ে গেছে, বাট নেভার গেট রিটায়ার্ড অ্যান্ড নেভার এক্সপেক্ট সামথিং ফ্রম ইয়ার সন্স, ফ্রম ইয়ার ডটার্স অর ফ্রম এনি ওয়ান আফটার রিটায়ারমেন্ট। আপনার রিটায়ারমেন্টের পরে, আপনার রিটায়ারমেন্টের পরে কখনো আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বা অন্য কারোর কাছে এক্সপেক্ট করবেন না। প্রত্যাশা, এক্সপেকটেশন চলস হার্ড, ইফ ইউ এক্সপেক্ট টু মাস ফ্রম সামওয়ান, ফ্রম সাম পিপল, ইউল রিয়েলি গেট হার্ড। মনে রাখবেন মানুষের জীবনটা এমন যে একটা সময় মনে হবে যে আপনি আপনার জন্যই, কেউ কারো না। সিফাত, আপনাকে যে একটা প্রশ্ন করি, বলুন তো পৃথিবীতে সবচেয়ে বেশি আপন কে? বাবাকে অনেকে মনে মনে করে বাবা সবচেয়ে আপন, কেউ বলে মা সবচেয়ে আপন, আপনার কাছে কি মনে হয়?
1: আমার কাছে তো স্যার এরকমই মনে হয় আর কি, বাবা মা। এবং
0: আমাদের জীবনে আপন শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন
1: না। ডেফিনেটলি আল্লাহ তো অবশ্যই, মানে আমি আসলে পৃথিবীর মানে আমাদের পরিবারের কথা চিন্তা করে আসলে বললাম, আর অবশ্যই নিঃসন্দেহে সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আসলে
0: আসলে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি কোনো একটা মাধ্যমে, বাবা মার মাধ্যমে।
1: জি,
0: কিন্তু যিনি আমাদেরকে পাঠালেন তিনি আল্লাহ,
1: জি
0: তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এক একজনকে এক এক ঘরে পাঠিয়েছেন, এক এক বাবার কাছে, এক এক মায়ের কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আবার বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তার কাছে ফিরে যেতে হবে। আবার তার কাছে, তার মানে বুঝতে পারছেন, মানে তার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যাবো। মাঝখানে আমরা যত কিছু আছি এগুলো কিন্তু আমরা বিভিন্ন পরিচয় বলছি, বিভিন্ন আসলে প্রত্যেকটা একটা নাটক, প্রত্যেক একটা আমরা নাটক
1: সবই ক্ষণস্থায়ী আর কি,
0: ক্ষণস্থায়ী। তো আমরা এই জন্য বলে অভিনয় করে যাচ্ছি, কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ সন্তানের অভিনয় করছি, ভাই বোন অভিনয় করছি, করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, অভিনয় বলবো না কাজই করে যাচ্ছি। কিন্তু কথা হলো যে এক সময় আমাদেরকে চলে যেতে হবে, সময় লাইনা তুলে যাওয়ান। তো এই জন্য বলবো একমাত্র আল্লাহ, তাকে আপনাকে নিরাশ করবেন না। আমাদেরকে এতটুকু সময় হয় না, অলসতা হোক যাই হোক, পাঁচ শক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়েছেন, এটা কি পড়তে পারি না? এর জন্য কিন্তু আলাদা টাকা লাগে, পয়সা লাগে, এর জন্য কি আলাদা আলাদা আলাদা বাসস্থান লাগে, আলাদা অ্যাকোমোডেশন লাগে, আলাদা যোগ্যতা লাগে, কিছুই লাগে না। দেখেন এইটুকু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বলি যে এই যে আমাদের রিজিকের জন্য আল্লাহ তাআলা কি বলছেন, নামাজের পরে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি তোমার রিজিকের অন্বেষণ করো, আল্লাহ তাআলা বলছেন। এবং তারপর আল্লাহ তাআলা এমন করে বলছেন যে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার খাওয়ানোর দায়িত্ব আমি নিই, আল্লাহ নিয়েছেন। সুতরাং আমাকে এখন অন্বেষণ করতে হবে। আল্লাহ বলছেন কি, তুমি তোমার চেষ্টা করো, আমি তোমাকে দেব। আচ্ছা, সূরা নাজমের মধ্যে 39 নম্বর আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন এমন কেউ নাই, অর্থাৎ যদি কেউ চেষ্টা করে, অর্থাৎ যদি কেউ, যা মানুষ যা চাইবে তাই পাবে। অর্থাৎ যদি আমি ছোট করে বলি, আল্লাহ তাআলা বলছেন কি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। চেষ্টাই করলাম না তো পাবো কি কোন করে? ঠিক একই রিলেশন তাকে কোথায় দিচ্ছেন আবার? সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন যে যে জাতি নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করে না, আমি তার এই করি না, আমি তার উন্নয়ন করি না, তার নিজেরা নিজের চেষ্টা করছেন, সচেষ্ট হচ্ছে না, আমি তাকে কেন করবো? অর্থাৎ তুমি চেষ্টাই করছো না, তুমি বসে আছো, তুমি বলছো যে আমি হবে না, হবে না। এই জন্য প্রত্যেকে বলবো যে আজ থেকে জেগে ওঠো, যদি মুসলিম পরিবারে হও, তোমার এখন থেকে সকাল একদম ভোরবেলা দিন শুরু করো, ফজর নামাজ পড়ে দিন শুরু করো, পাঁচ ওয়াক্ত নামাজ, চার না হয় চার করা যাবে না। অন্য ধর্ম যদি হয় দিন তোমার আগে উঠতে না পারে, তুমি সফলতা যাচ্ছ ইনশাল্লাহ। কয়েকটা আমলের কথা বলবো, প্রত্যেক মুসলিম যেন রাতে ঘুমানোর আগে সূরা মুলক পাঠ করে ঘুমান, আজকে থেকে এটা করবেন। রাতে ঘুমানোর আগে সূরা বাকারা শেষের দুই আয়াত পড়বেন, সকালেও এটা করবেন, সূরা বাকারা শেষের দুই আয়াতটা রাতে সূরা মুলক পড়বেন অবশ্যই। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার আয়াতুল কুরসি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে জান্নাতে যাবেই, কেন যায়নি, সে মারা যায়নি, তাই এদের এই আমলটা কখনো আমরা ছাড়বো না। এক একটা নামাজ কাজ করবো না ইনশাল্লাহ, কোন কাজের কারণে আমরা নামাজ ছাড়বো না ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন ফাকুল তুস্তাক ফিরুর রব্বাক ইন্নাহু কানা গফফার। হ্যাঁ, ইউসুফ ইসলামা মিত্র, হ্যাঁ আলাইকুম মাদর। এখানে আল্লাহর কাছে যারা তওবাকারী হয়, যারা ইস্তেগফার করে, যারা ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে রিজিক বাড়িয়ে দেন, সন্তান সন্তান দেন, তারকে আল্লাহ যা ইচ্ছা, মানে আল্লাহর কাছে যা চাই তাই আল্লাহ দেন। সেই জন্য ইচ্ছা মতো প্রতিদিন অনেকবার তওবা করুন, অনেকবার ইস্তেগফারুল্লাহ ইস্তেগফারুল্লাহ পড়তে থাকুন, অনেকবার লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন, অনেকবার দুরুদ ইব্রাহিম পড়ুন, দেখেন আপনার দুঃখ কষ্ট আল্লাহ নিয়ে নেবেন। আর আমি যা বলছি কিছুদিন আমার কথাগুলো মেনে চলুন, সেটা কি পাঁচক্ত নামাজ পড়বেনই, পাশাপাশি ইংলিশে তুখর হন, এবং যাদের যোগ্যতা আছে তার সাথে একটু ডিজিটাল মার্কেটিং আর ফ্রিল্যান্সিং করুন। কিচ্ছু না পারলে, কিছুই যদি না পারেন, শুধু ইংলিশটা শিখুন মনের মতো করে। আপনার যোগ্য, আমি বললাম তো আপনার কিছুই নাই, আইএলটিএস 7 পেয়েছেন, আমি চাকরি দেবো ইনশাল্লাহ। যদি 7.5 পাই তাহলে আমি এটিএমস এর মধ্যে রেখে দেবো ইনশাল্লাহ। এরপরে আর কি চাই? আমি আবারও আবার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি, তবে তার আগে আবার একজন কলিগের নাম্বার দিচ্ছি, যার কাছে কথা বলে ফোন করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কালকে চলে আসুন। কালকে জায়গায় পরশু করবেন না কেন? পরশু, কাল পরশু, তারপরের দিন, তারপরের দিন, তারপরের সপ্তাহ করতে করতে তারা হয় না। এখন নিয়ত করেন, আসবেন, যেভাবেই হোক, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক আসতে হবে ইনশাল্লাহ। কালকের জন্য অপেক্ষা করা যাবে না। যারা কালকে আসবেন এই নাম্বারে কথা বলে আসুন, 01318-222-647, আবার বলছি 01318-222-647, বলবেন যে মানুষ গড়ার কারিগর এটিএম স্যারের সাথে সরাসরি দেখা করতে চাই, একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, বিদেশ যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য, অথবা আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার জন্য, অথবা আইএলটিএস সহ বিদেশ যাওয়ার জন্য, অথবা কোনো যোগ্যতা নাই কিন্তু ইউরোপে যেতে চাই ওয়ার্ক পারমিটে, যে কোনো একটা ভাবে ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো আছেন সাহিম রহমান, তিনি লিখেছেন আমি ইংলিশে খুবই দুর্বল, এবার ইন্টার এক্সাম দিব, আমি কি ইউরোপ যেতে পারবো আইটিএস করে? স্যার প্লিজ আনসারটা দিবেন আশা করি।
0: কথা হলো তুমি ইংলিশে খুব দুর্বল, তুমি কি দেখে দেখে লিখতে আর পড়তে পারো? তুমি কি অক্ষর চেনো? যদি তুমি অক্ষর চেনো মেনে চলো, তোমার দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি কেন, একটা কোর্স দশ বার করা যায়, আমি তো কমার্শিয়াল ভাবে চিন্তা করি না, অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করব না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে দশ বার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড। অন্য প্রতিষ্ঠান দিতে পারছে না, আমি তাদেরকে কখনোই তাদেরকে তার সমালোচনা করব না, ভালো বলবো। প্রত্যেকটা প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, তারা হয়তো পারছে না বলে দশ বার দিচ্ছে না, বাট আমি তো করে দিচ্ছি। এই দেশে তো আমি একটা উদাহরণ সৃষ্টি করলাম যে একটা কোর্স একবার পারছে না, দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার একই খরচে করতে পারবে, এই সুযোগ তো আমি দিচ্ছি। তো সুযোগ তুমি নিতে যেতে টায়ার্ড হবে, ইফ আর টু টায়ার্ড অফ টেকিং দ্য অপরচুনিটি দ্যাট আই এম গিভিং ইউ, হাউ ক্যান আই মিন প্রসিড, হাউ ক্যান ইউ বি ডেভেলপ, তো করতে পারবো না।

দেখো তোমার বয়স হয়ে গেছে, তোমার বাপ্পা সবকিছু তোমাকে বলবে না। আজকে আমি যেটা বলছি এটা দেখে তোমাকে আর কে বলবে না, তোমার প্রতিবেশী আর বলবে না। বলার দিন শেষ, মাথায় রেখো তোমাকে কিন্তু একসময় মনে হবে যে আমাকে কিন্তু শাসন করার কোনো লোক প্রাপ্ত নাই। নো ওয়ান উইল বি লেফট আউট। হ্যাঁ, কেউ তোমাকে শাসন করার মতো কড়া কথা বলার থাকবে না, একটা বয়সের মধ্যে কেউ থাকে না। আমাকে আমার একজন আপন আত্মীয় বলছিলেন, তার মা মারা যাওয়ার পরে বলছেন, আমাকে আর রাগ করার কেউ থাকলো না, আমাকে আর বকার কেউ থাকলো না। তো এই কথাটা আমার মানে খুব আমি নিজেই বুঝতে পারলাম, উপলব্ধি করলাম, তাই তো মানুষ একসময় চায় যে তাকেও যেন কেউ শাসন করে, এরকম একটা লোক থাক। আপনি দেখেন যে মানুষটা বকা শুনতে চায় না, ওই বকা বা ওই রাগ করার লোকটা যখন থাকে না, তখন সে এত কান্না করে, এত কষ্ট পায় যে কল্পনা করা যায় না। আজকে আজকে থেকে তোমাকে এই বলার লোকটা কেউ থাকলো না। তো আমার তখন মনে হলো যদি আমিও না বলি, আমি এটিএম মাহমুদ, আজকে মানুষ আমাকে এটিএম স্যার বলে, মানুষ গড়ের কাজ করছি, আমি যদি এই যুবককে আমি শাসন না করি, ওকে যদি আমি নামাজ পড়াতে না পারি, ওকে যদি আমি এই কাজটা করাতে না পারি, ওকে যদি আমি শেখাতে না পারি, ওকে যদি আমি ডিজিটাল মার্কেটিং করাতে না পারি, ওকে যদি আমি হালাল একটা ইনকামের ব্যবস্থা আমি না করতে পারি, ওকে আর কে করবে? আপনি অবাক হয়ে যাবেন, কয়েকদিন আগের কথা বলি, একটা ছেলে, তার বয়স যুবক, তার বয়স 31 বছর, দেখতে খুব সুদর্শন। তার আমি তাকে বললাম, তার সে ম্যারিড লিখছে কিন্তু তার সন্তান আছে কিনা সে লেখেনি। আমি বললাম তোমাকে বাচ্চা কাছে আছে? বলে স্যার আছে না থাকার মতো। আমার আছে আবার না থাকার মতো কেমন কথা হলো? এরকম তো অ্যান্সার হয় না, আছে না নাই। বলছে যে আছে কিন্তু আমি লিখিনি, কারণ সে আমার সাথে নাই। এই কথা বলে লোকটা অঝোরে কান্দ। আমি পুরুষেরা তো কান্না খুব কম দেখেছি, মানে সে অঝোরে, অনেকে ছিল সামনে। বলে স্যার আমাকে এইভাবে কেউ বলেনি আর। হ্যাঁ, আমাকে কেউ বলে না, আমিও তখন ওভারলুক করে যাই। আমি তখন বললাম সন্তান তো তোমার, রাগারাগি হয়েছে তোমার সন্তান, তোমার হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কিন্তু সন্তান তো তোমার, তোমার রক্তের, ওর তো তোমাকে বাবা ডাকার অধিকার আছে। তো তুমি তো, তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ, ওকেও কষ্ট দিচ্ছ, দুজনকে কষ্ট পাচ্ছ। ও স্যার আমার তো সেই ইয়ে নাই, শুধুমাত্র টাকার জন্য, সে ভালো ইনকাম করে না এই জন্য তার ওয়াইফ চলে গেছে, তার একটা বাচ্চা হওয়ার পরে সে তাকে অ্যাফোর্ড করতে পারে নাই, ভালো কিছু দিতে পারে নাই, খাবার দাবার সবকিছুতেই কষ্ট ছিল। আমি কষ্ট করে দুজন কামরায় থাকো, একে অপরে থাকো, অল্প খাও তারপর সুখে থাকো, শান্তিতে থাকো, একসাথে থাকো, কিন্তু অধিকার থেকে কাউকে বঞ্চিত করো না। সবসময় দুজন না হলে তো হয় না, কোনো কিছু হতে গেলে দুটো লাগে। এটার মানে এই না সংসার ত্যাগ করতে হবে। ও স্যার আমি কি করবো, আমার তো আর মাত্র অল্প টাকা ইনকাম করি, এই সামান্য টাকা দিয়ে কেমন করে করতে পারি? সে জানতোই না যে ইংলিশের সাথে যে ডিজিটাল মার্কেটিং করে, সবকিছু বলে তার এক মাসের বেতন দিলেই তা বাকি জীবনটা সে কোনোদিন মানে মানে তার অভাব আসতো না। সে জানতো না যে আপনি এখন দেখেন ইউরোপের সাইপ্রাসে মাত্র 5 পেলে, আইএলটিএস 5 পেলে যাওয়া যাচ্ছে, সে 5 পেতে মাত্র এক মাস লাগে, এক মাসে আইএলটিএস 5 পাওয়া যায়, এতে 100% ভিসা হচ্ছে। সে জানতোই না যে একজন এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে, একটা মাস, এক মাস ও ইনকাম করছে মাত্র 17,000-18,000 টাকা, আর যেখানে বেতন সুবিধা দিয়ে প্রায় 1,00,000-এর উপরে এক মাসে ওয়ার্ক পারমিট হচ্ছে। সৌদি আরব যেতে, দুবাই যেতে, বা আবুধাবি যেতে, বা বাহরাইন যেতে, মধ্যপ্রাচ্যে যেতে, মালয়েশিয়া যেতে যেসব খরচ হয় ওয়ার্ক পারমিটে, তার থেকে কম টাকায় উন্নত জায়গায় যাওয়া যাচ্ছে, এবং আপনি দেখেন 1,00,000-এর উপরে তার বেতন টেতন সবকিছু দিয়ে এক মাস খরচ হচ্ছে, এক মাসের মধ্যে হচ্ছে, 15 দিন, 20 দিন, কখনো এক মাস লাগে। এই চলে আসছে, আমার সাথে দুইটা আছে, ইতিমধ্যে দেখাচ্ছে আজকে এটা আসলো, যাবে ইনশাল্লাহ, অর্থাৎ তারা চলে যাবে ইনশাল্লাহ। অথচ আমরা কান্নাকাটি করছি, করছি না, সুযোগ নিচ্ছি না। বলছেন আমি আপনাকে চিনতাম না, আজকে আমি এই জন্য বলবো, আপনারা দেখেন অনেক নাটক, সিনেমা, ডান্স, গান, অনেক কিছু আপনারা ছড়িয়ে দিচ্ছেন, অনেক কিছু আপনারা শেয়ার করছেন, অথচ যেগুলো জীবন বদলায়। ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, এই প্রোগ্রামটা আপনি ছড়াই দেন, এটা মানুষের জীবন ইনশাল্লাহ বদলাবে, তাকে হালাল রিজিক দেবে ইনশাল্লাহ, তার পরিবার গঠন করবে ইনশাল্লাহ, এবং তার বাকি জীবনে তার এবং তার পরবর্তী প্রজন্মের একটা সুন্দর একটা ভবিষ্যৎ ইনশাল্লাহ করে দিবে হালাল ভাবে। আমি কখনো হারাম পরামর্শ দিই না।

0: এবং আমি কখনো কাউকে মানে মিথ্যা স্বপ্ন দেখাই না, সুযোগ আছে। আপনি আরো অবাক হবেন, একটা নারী কষ্ট করছে, উনি তার বয়স হয়ে গেছে, যে ভাই বোনদের মানুষ করলেন উনি বিয়ে না করে ভাই বোনদের মানুষ করেছেন, আজকে তার বয়স হচ্ছে 40 পার হয়ে গেছে, বোনের বিয়ে হয়নি, এই জন্য বোনের কাছে ওই ভাইদের বিয়ে হয়েছে, তাদের সন্তানকে তার কোলে দেয় না।
1: আচ্ছা,
0: এটা বিশ্বাস করা যায়? তার কোলে দেয় না, এই জন্য ভদ্র মহিলা আমার কাছে এসে কান্নাকাটি করছে, তার দাদাকে মানুষ করলাম, মানে উনি সবার বড়, তো সম্ভবত 6 ভাই বোন বা 7 ভাই বোন, উনি সবার বড়, তো অন্য সবাইকে উনি মানুষ করার জন্য, বাবা মারা গেছে আগেই, উনি ওই বয়স থেকে কাজ করা শুরু করে, হ্যাঁ ছোটখাটো কাজ করে, এটা দিয়ে উনি সংসার চালায়। এমন করতে করতে সবগুলোকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, তাদেরকে অনার্স পাস করেছে, কাউকে মাস্টার্স পাস করেছে, কেউ সরকারি চাকরি করছে, কেউ বেসরকারি চাকরি করে, সবাই ভালো হয়েছে। ওনার একটা মেয়ে নারী, তার তো বয়স হয়ে গেছে, যে বয়সে যখন তার সবাই উঠে পড়লো, সবাই যখন মোটামুটি একটা জায়গায় পৌঁছলো, পরিবার ব্যবস্থা হলো, তখন ওনার আর বিয়ে হয় না। সেই ভাইয়ের বাচ্চা হয়েছে, সেই ভাইয়ের ওয়াইফের ওয়াইফ বলছে, না না, যে নারীর কোনো ই হয়নি, বাচ্চা কাচ্চা নাই, তার কাছে বাচ্চা দেওয়া যাবে না, অমঙ্গল হবে। আমি বললাম যে এগুলো যে আমি কোথায় যাব, কাদের জন্য করলাম? তো এটা হলো বাস্তবতা। ওই তারই আর ভাই বলছে যে সে নাকি এই পরিবারের জন্য সবচেয়ে কম অবদান রেখেছে। তো আমার কাছে এসে বলল, স্যার আমি আজকে 40 ঊর্ধ্ব বয়স, আজকে আনম্যারিড, আমি চাই না আর ভাইদের সাথে থাকতে, আমি তাদের অনুগ্রহে থাকবো না, আমি নিজের মতো থাকবো, আমাদের যে বাড়ি আছে, যে বাড়ির অংশ আছে, সেখানে ঘর আছে, সেই ঘরে আছি, থাকার জায়গা আছে, কিন্তু আমার কোনো ইনকাম নাই, ভাইদের কাছে খাইতে হয়, হাত পাততে হয়, আমি হাত পাততে চাই না, যদি থাকি তাদেরকে টাকা দিয়ে থাকবো। তো উনি আমার কাছে আসলেন, যখন আপনি অবাক হবেন, সে কিন্তু শিক্ষিত মহিলা, তো উনি করেননি, ওনাকে বললাম আপনি এখন লেভেল 1 করেন, লেভেল 2 করেন, আইএলস করেন, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করেন, কিচ্ছু না, আপনার লেভেল 1-2 করেন, এটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ বাচ্চাদের পড়াবেন, এটুকু দিয়ে ক্লাস 9, 10, 11 পর্যন্ত আপনি পড়াতে পারবেন, আপনি বাসায় আপনি আপনার মানে একটা কোচিং এর মতো করে নেন, বাসায় বাসায় একটা প্রতিষ্ঠানের মতো করে নেন। বলে স্যার এভাবে আমি, হ্যাঁ বলছে, এটা যদি করতাম তাহলে তো এতদিন আমি এই কথা শুনতে হতো না, কটু কথা শুনতে হতো না। মানুষ অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু কটু কথা সহ্য করতে পারে না। এটা কিন্তু সহ্য করা যায় না, তির্যক কথা সহ্য করা যায় না, এর কঠিন, খুব কঠিন। এটা কিন্তু মানে আপনি যা মানে একজনকে যদি আঘাত করা যায় কোনো এমন সোর দিয়ে, হ্যাঁ কোনো ধনুক দিয়ে, তীর দিয়ে, সে যত কষ্ট পায় কথার তীর তার থেকে বেশি আঘাত দেয়। তাই বললাম যে এইটা শোনার আগে আপনি শুরু করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে শুনুন, স্যার আমি তো এতদূর আসতে পারবো না, আপনি অনলাইনে করেন। এই জন্য বললাম এই কোর্সগুলো আসলে শুধু কোর্স না, ইংলিশ শুধু কোর্স না, এটা ফুড, খাবার, মানুষের বেঁচে থাকার অবলম্বন। এই যে দেখেন, এখান থেকে প্রথমে জানতেন না যে ওনার বয়সেও বিদেশে যাওয়া যায়, উনি জানতেন না যে ওনার বয়সেও ওয়ার্ক পারমিট হয়, ওনার বয়সেও স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, অনেকেরই জানা নাই। এবং কিছু কিছু দেশ অনেক, যেমন একটু বলে রাখি, ইউরোপের বেশ কিছু দেশে একসাথে যাওয়া যাচ্ছে, তার মধ্যে নেদারল্যান্ডসে, জাস্ট একজন যোগ্যতা হলে সবাই যেতে পারে পরিবারের। আপনি দেখেন ডেনমার্কে যাওয়া যাচ্ছে, সুইডেনে যাওয়া যাচ্ছে, নেদারল্যান্ডসে ব্লক মানি ছাড়াই যাওয়া যাচ্ছে। আপনি আরো অবাক হবেন, অল্প খরচে যাওয়া যাচ্ছে ওয়ার্ক পারমিটে, মানে ওয়ার্ক পারমিটে যত খরচ হয় তার তুলনামূলক অনেক কম খরচে ইউরোপের সাইপ্রাসে যাওয়া যাচ্ছে, গ্রিক সাইপ্রাসে, হ্যাঁ যাদের সুযোগ আছে, পর্তুগালের সুযোগ আছে। এবং আরো একটা আপনি অবাক হবেন, বাংলাদেশের অনেকেই জানে না সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়া ভিসার সম্ভাবনা প্রায় শতভাগ, আইএলটিএস ছাড়া, যা স্টুডেন্ট ভিসা, এবং এখানে ইউরোপের চাইতে অনেক বেশি ইনকাম করার সুযোগ, অনেকগুলো ইউরোপীয় কান্ট্রির চাইতে বেশি ইনকামের সুযোগ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে, যেখানে আইএলটিএস ছাড়া যাওয়া যাচ্ছে। তো আমাকে বলে, স্যার আইএলটিএস আমি ছাড়া কি যেতে পারবো? অবশ্যই যাওয়া যাচ্ছে, ইন্টারমিডিয়েট পরে, আলিমের পরে, ডিপ্লোমার পরে আইএলটিএস ছাড়া ভিসা হচ্ছে, এমনকি অনার্সের পরে হচ্ছে, এবং অল্প খরচে। ইউরোপে যেতে যে খরচ হয় তার 1/3 খরচ দিয়ে, প্রায় 1/3, অর্ধেকেরও কম, সেই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে, এবং হালাল ইনকাম করা যাচ্ছে, ওখানে বসে স্টুডেন্ট ভিসায় যেয়ে আইএলটিএস ছাড়া যেয়ে তার ইনকাম করছে, বাড়িতে পাঠাচ্ছে, নিজেরা তো চলছেই, বাড়িতে পাঠাচ্ছে। এইটা যদি কারো কিচ্ছু না থাকে, সে যোগ্যতা থাকে, তারপর বাকিটা ধার করে দিতে, কারণ ইউরোপে যা যেতে খরচ যা হয় তাতে বেশ খারাপ খরচ হয়, তার 1/3। কখনো কখনো অর্ধেকে কম এই খরচে যাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়াতে। আমি আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, আপনারা নাম্বারটা হারাবেন না, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর। আমি আমার জীবনে গত 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করেছি, মানুষ গড়ে কাজ করছি, ইংলিশ শেখা, বিদেশ পাঠানো, IELTS, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, হালালভাবে ইনকামের দেশে বা বিদেশের ব্যবস্থা, এটা নিয়ে কাজ করি দীর্ঘদিন, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করছি, এটিএম যা সততার চাদর বর্ণ। আমার জীবনে কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখায়নি, আমাকে কেউ কখনো গত 23 বছরে কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার অফার দিয়েও আমাকে কেনা যায়নি। আমি বিক্রি হয়নি, বাকি জীবনও থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে, সততা নিয়েই থাকবো ইনশাল্লাহ। মুসলিম একবার মারা যায়, কিন্তু সেই মৃত্যুটা যেন ইমানের সাথে হয়। আমি অতটা স্টুপিড না যে হারাম খেয়ে যাব, আমার সন্তানের জন্য সম্পদের পাহাড় রেখে যাব, যে সন্তান আমার জন্য দোয়া করতে পারবে না, দোয়া করবে না, সেই সম্পদের মতো আমি লালায়িত না। আমি মানুষকেও পথ দেখাই সেটা যেটা হালালভাবে হয়, যতদূর পর্যন্ত হালালভাবে হয় ততদূর পর্যন্ত, যতটুকু সম্ভব না তত করি না। যেমন স্টুডেন্ট ভিসা বলেন আর ওয়ার্ক পারমিট বলেন, যেটা বৈধভাবে সম্ভব শুধু সেটাই করছি, বৈধভাবে সম্ভব না অসম্ভব এটা আমাকে দিয়ে সম্ভব না। অর্থাৎ এই জন্যই জীবনে আমি বলবো যে একবার হলো এটিএম স্যার আসা উচিত। আর একটা কথা, অনেকে মনে করো এটিএম স্যারকে মনে হয় গিফট দিতে হবে, উপহার দিতে হবে, স্যার সাথে কথা বলবো, কিচ্ছু দেওয়া লাগবে না, আমি কিছুই দিই না, আমি কোনো উপঢৌক নিই না, কোনো টাকাও নিই না। প্রতিদিন 75 জন লোককে আমি দেখা করার সুযোগ দিতে পারি সর্বোচ্চ, এই 75 জনের কাছে যদি আমি 100 করে নিতাম, 1000 করে নিলে তো 75,000 হতো, 500 করে নিলে তো মানে তার অর্ধেক হতো, তাও একটা ভালো অ্যামাউন্ট হতো, প্রায় 40,000 কাছাকাছি আসতো। 100 করে নিলেও 7,500 টাকা মাসে প্রতিদিন আসতো, প্রতিদিন এভরিডে। আমি তো 1 টাকা করে নিলেও তো প্রতিদিন 75 টাকা হতো, আমি তো নিই না, গত 23 বছর নিই নাই, বাকি জীবনে নিতে চাই না ইনশাল্লাহ। আমি আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে, আপনাদের মাধ্যমে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমার কথাগুলো যাচ্ছে, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, রিজিকের পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ যারা নামাজ পড়তো না নামাজ পড়ছে, অনেক অন্য ধর্মে যারা তারা আসলে এলোমেলোভাবে দিন শুরু করতো, তারা দিনটা অনেক পরে শুরু করতো, তারা এখন সুন্দর করে তাদের জীবনটা করতে পারছে। প্রত্যেক ধর্মের মানুষই তাদের সুন্দর করে তাদের জীবনটা ক্যারিয়ার করতে পারছে, পুরো পরিবারের মুখে হাসি ফোটানোর সুযোগ হচ্ছে। এই জন্য আমি আপনাদের প্রতি সত্যি সত্যি ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএমস এর যত কলাকুশলী আছে, শিক্ষক থেকে শুরু করে যত কর্মকর্তা কর্মচারী আছে, সবার তরফ থেকে ঢাকা FM কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পারেন আজকের এই প্রোগ্রামটা শেয়ার করলে, হ্যাঁ দেখেন সবসময় তো সবকিছু হয় না, আপনার নাটক সিনেমা অনেক শেয়ার করেন, ওগুলো জীবন বদলায় না, বাট এই প্রোগ্রামটা জীবন বদলাবে ইনশাল্লাহ, আপনারা প্রোগ্রামটা শেয়ার করুন ইনশাল্লাহ। আর আমি কি আর সময় পাবো নাকি
2: স্যার? আমরা একেবারেই শেষে, তো আমাদের বিদায় নিতে হবে আর কি, খুব বেশি সময় আমাদের কাছে নেই এখন এই মুহূর্তে, আপনি বিদায় নিতে পারেন আর কি।
0: আমি বিদায় নেওয়ার আগে তাহলে একটা কাজ করেছি, আমি বুঝতে পারছি সবার দিকে তাকালাম যখন মন হলো যার সময় নাই, কিন্তু কিছু কথা বলতেই হয়। আমার সবসময় মনে হয় প্রতিটা দিন এক একটা দিন এক একটা অপরচুনিটি, প্রতিটা দিন আমাদের জন্য এক একটা সুযোগ। আজকে মনে রাখবেন যে আসলে আজকের দিনটা একটু কষ্টকর মনে হচ্ছে, কালকের দিনটা আরো কষ্ট হবে, পরশু দিন কিন্তু আরো কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন তার পরের দিন যেটা আসবে সেটা হবে সুখকর ইনশাল্লাহ। অর্থাৎ টুডে ইজ হার্ড, টুমারো উইল বি হার্ডার, ডে আফটার টুমারো উইল বি মাচ হার্ডার, বাট দ্য নেক্সট ডে উইল বি ইনশাল্লাহ বিউটিফুল, সুন্দর হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা ধৈর্যশীল, কখনোই আপনারা ধৈর্য হারা হবেন না। বাট একটা মাথায় রাখবেন, জীবনে কখনো সময় অপচয় করবেন না, সময়ের চেয়ে দামি জিনিস কখনো নাই। আজকে আমার কথা শুনলেন, যার যতটুকু আছে তাই দিয়ে আজকের থেকে ইংলিশ শেখা শুরু করেন, লেভেল যে কিচ্ছু পারেন না জিরো করেন, কোনোদিন পারেন না শুধু শুক্রবারে করেন। এবং আমি আরেকটা কথা বলে রাখি, যদি কেউ সুযোগটা নিতে চায় সে যেই অবস্থায় থাকুক না কেন, লেখাপড়া করুক আর না করুক, তাকে ওই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমি তাকে সুযোগ দেবো ইনশাল্লাহ, সে যতবার লাগুক এক খরচে। এবং আরেকটা কথা বলে রাখছি, যেহেতু এখন IELTS ছাড়া বিদেশ যাওয়া যাচ্ছে, হ্যাঁ শ্রোণী ভিসাতে IELTS সহ যাওয়া যাচ্ছে, শিক্ষাগত যোগ্যতা থাকলে যাওয়া যাচ্ছে, না থাকলেও যাওয়া যাচ্ছে, স্টুডেন্ট ভিসায় যাওয়া যাচ্ছে, ওয়ার্ক পারমিট, শুধু ওয়ার্ক পারমিটে যাওয়া যাচ্ছে, অল্প খরচেও যাওয়া যাচ্ছে, আবার মোটামুটি খরচেও যাওয়া যাচ্ছে, ইউরোপের অর্ধেক খরচের কমেও যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়া, এই সুযোগ তো আছে। তো সবকিছু মিলে বললাম যে আজকেও তো এখানে ওয়ার্ক পারমিট আছে, এই সবকিছু যেহেতু বৈধভাবে হচ্ছে সততা চাদর মানব প্রতিষ্ঠান এটিএমসে, আমি বলবো যে কালকে চলে আসুন। আমি ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফেসবুক পেজও আছে, আগের পেজে যারা পাচ্ছেন না আমার এই নতুন পেজে কানেক্টেড হয়ে যান, এটিএম স্যার লিখুন ফেজে, এটিএম স্যার পাশে আইএলটিএস এন্ড ভিসা, অথবা শুধু এটিএমস, এটিএম এর সাথে একটা অ্যাপোস্ট্রফি পেজ যেটা দেখতে পাচ্ছেন আমার সেখানে দেখতে পাচ্ছেন মনে হয়, এই বানানটা দেখবেন তাহলে দেখতে পারবেন এটিএম একটা অ্যাপোস্ট্রফি পেজ এটিএমস যা সততা চাদর মানব। আর ব্যক্তিগত নাম্বার আবার দিয়ে শেষ করছি, আমার ব্যক্তিগত নাম্বার যা আমার সাথে আছে 21 বছর, দীর্ঘ 21 বছর, একেবারে ব্যক্তিগত নাম্বার, আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কথা বলুন ইচ্ছা মতো, আর যারা বেশি বড় করে লিখতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করুন, ব্যক্তিগত নাম্বারে কথা বলুন আগামী এক ঘন্টা, সরাসরি কল অপারেটর থেকে 01712 80 81 93 বলছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ের কারিগর অথবা এটিএম যার সততার চাদর বানানো 01712 80 81 93, যেখানে থাকুন যেখানে থাকুন ফজর নামাজ পড়ে দিন শুরু করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ুন, আপনার জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানছি আবারও জাজাকাল্লাহ খায়ের ঢাকা এফএম, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
2: অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আবার যে যে দর্শক এবং লিসেনাররা শুনছিলেন, চলছিল ইংলিশ ও ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার, এটিএম স্যার আমাদের সঙ্গে ছিলেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন, যদি আরো অনেকগুলো উত্তর রয়ে গেছে সেগুলো আমরা হয়তো বা সামনে ইনশাল্লাহ নতুন আরো কোন এপিসোডের ভিতরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আমি অনুরোধ করব যে আমাদের যে বন্ধুরা আছেন ঢাকা এফএম 90.4 এর আমাদের পেজে কিন্তু স্যারের প্রিভিয়াস যে আমাদের আলাপচারিতাগুলো আছে, স্যারের যে আনসার গুলো আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন, শেয়ার করতে পারেন, সকলে কিন্তু উপকৃত হবেন। তো আজ আর বেশি কথা না, সিফাতকে বিদায় নিতে হচ্ছে আজকের এই আয়োজন থেকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে, আজকের জন্য বলছি বিদায়।

0: সার্ভিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঢাকা এফএম 90.4।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো,
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
1: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: শান্তি নাই রে।
6: আছে।
5: কই?
6: ঢাকা FM টিউন করেন,
5: তারপর
6: পাবেন
5: কি?
6: শান্তি।
7: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
8: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
9: এক নেশন এক স্টেশন।
10: প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ
11: শুনছেন। ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: ওরা দেখে ধুলো পড়া, অনেকদিন ধরে যে বাড়িতে আপনি ঢুকবেন না, এখানে প্রচুর ধুলাবালি,
1: ধুলোর মধ্যে
0: একটা খুব পরিষ্কার একটা পা, মনে হয় কিছুক্ষণ আগে, এটা দিয়ে খুব সুন্দর
2: পায়ের ছাপ,
0: কেউ পায়ের ছাপ দিয়ে আস্তে আস্তে করে উপর দিকে উঠে গেছে, উপর দিকে দিকে উঠেছে আপনার, মানে ওই রাস্তাটা আর কি এরকম, এবং যে যে জায়গাগুলোতে পায়ের ছাপটা আছে একদম পরিষ্কার, মানে হয় না যে ধুলো মাখা একটা, প্রচুর ধুলো পড়ে আছে, মানে আমি যদি এদিক দিয়ে হাঁটি তো আমার পায়ের ছাপ তো আর পরিষ্কার করবে না, আমার পা তো আর ঝাড়ু না যে ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছে, বাট যেই জায়গাগুলোতে পায়ের ছাপ খুব পরিষ্কার।
2: ওকে,
0: পায়ের ছাপ দিয়ে একটা দোতলার দিকে একজন, মানে কেউ একজন উঠে গেছে, একজন মানুষই, মানে দুইটা পায়ের ছাপ আর কি। তো এই ছেলেগুলাও দেখে ওদের প্রথমে একটু সন্দেহ লাগে, কিন্তু ওরা আবার ভাবে যে কে জানে হয়তো বা যে মনিহারির দোকানদারের কথা বলছে সেই হয়তো উঠছে। তো ওরা একটু একটু উপর দিকে আগায়, ওরা একটা রুম পর্যন্ত যায় আর কি, এখানে রুমের দরজা জানলা ছিল না, ওই রুমের পর
2: সাহস করে একটা রুম
0: যায়, চার পাঁচ জন তো এত ভয়েরও কিছু না, একটা রুম পর্যন্ত গিয়ে দেখে হুট করে পায়ের ছাপ গুলো আর নাই।
3: কে?

0: হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল আমার নিশার। এই মুহূর্তে যারা আছেন আমাদের সাথে, মানে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বিশেষ করে ঢাকা FM 90.4 যারা শুনছেন এবং আমাদের দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যে অমানিশা, দেখতে দেখতে 24তম পর্ব আজকে শুরু হয়ে যাচ্ছে। এই 24তম পর্বে এসে যতটুকু আমাদের প্রাপ্তি, আমরা শুরুতে বলেছিলাম যে আপনারা আমাদের সাথে থাকেন, আপনাদের জন্যই আসলে অনেক কিছু, মানে আমাদের চিন্তা ভাবনা এবং আয়োজন, সেগুলো আসলে আপনাদের জন্যই আসলে এই প্যারানর্মাল বিষয়গুলো একটু রিচার্জ করে আমরা গল্প করছি, আপনাদেরকে শোনাচ্ছি, এটা আমাদের একটা ভালো লাগার ব্যাপার আছে। তো প্রতিবারের মতোই আজকে আমার সাথে স্পেশাল যে মানুষটি আছে সেটা হচ্ছে, সে হচ্ছে শাফিল মালা শাফি, আমার পাশে আছে। শাফি, কেমন আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, আমি ভালো আছি। তো শুরুতেই আপনার সাথে যখন দেখা হলো, তখন একটা বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম যে ওয়ারির, ঢাকা ওয়ারি নামে একটা জায়গা আছে, সেই জায়গার একটা মোটামুটি খুব
1: রিনাউন্ড প্লেস, যারা পুরান ঢাকার বা ওয়ারির আশেপাশে,
0: হ্যাঁ
1: আশা করছি তারা চিনবে।
0: হ্যাঁ, বিশেষ করে ঢাকাই সে আগের আমলে যদি আমি ব্যাক করি, তাহলে হচ্ছে যে এখন যেরকম গুলশান বনানি ঢাকার একটা মানে ভাইভ আর কি, তো ওই সময়টা ওয়ারি কিন্তু একটা ছিল,
1: মানে এনশিয়েন্ট ঢাকার কালচারাল ক্যাপিটাল হচ্ছে ওয়ারি।
0: হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, ওয়ারির একটা ভয়ঙ্কর একটা ঘটনা আজকে শাফি আমাদের সাথে শেয়ার করবে, মানে আপনাদের সাথে গল্প হবে। তো তার আগে আমি বলে নিই যে আপনারা অনেকেই আমাদেরকে এখন সুন্দর সুন্দর কমেন্টস করছেন, বা আপনারা অনেকেই কমেন্টস করছেন বা আমাদেরকে মতামত জানাচ্ছেন, সবকিছু মিলিয়ে আমাদেরও ভালো লাগছে। যে তার মানে বুঝতে পারছি যে আপনারা আমাদের সাথে
1: ইনভলভ হচ্ছেন, দিন দিন ইনভলভমেন্ট বাড়ছে, আপনাদের
0: ইনভলভমেন্ট বাড়ছে। যে ইনভলভমেন্ট বাড়ার একটা ক্ষেত্র তৈরি করতে হয়, সেই ক্ষেত্রটা আশা করি তৈরি হয়েছে। অনেকে শুরুতে আমাদেরকে বলতেন যে আমরা কি বানিয়ে গল্প করছি কিনা, আসলে প্যারানর্মাল বা অশরীরী কোনো গল্প বা অবাস্তব কোনো গল্প আসলে বানানো যায় না। আসলে এটা ঠাকুরমার ঝুলি হলে হতো যে একটু গল্প বানিয়ে বলছি, সেটা আপনাদের সাথে আসলে ভয়ঙ্কর কিছু একটা তৈরি করার জন্য বলছি, একটু মেকি লাগতো বা বানোয়াট লাগতো। তো আমরা সব সময় চেষ্টা করি যেটা দেখা যায় না বা ঘটছে সেটা সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আমার সাথে শাফি আশা করি একমত হবেন, শাফি তো অনেক কিছু এই বিষয়ে জানেন।
1: এখানে একটা ব্যাপার আমি মাঝে মধ্যে ভাবি, আপনি যখন এই ব্যাপারটা নিয়ে আমরা মাঝে মধ্যেই কথা বলি, যে মানুষ যখন বলে এই আপনারা এত ঘটনা পান কোথায় বা এইগুলা তো বানান বলে না অনেকে, আমরা আবার এটাকে খুব ওয়েলি একসেপ্ট করি, এটার কারণও আছে। এখন দেখেন, এই দায়টা একরকম কিন্তু আপনাদের উপরেও আসে, কারণ আমরা ম্যাক্সিমাম ঘটনাগুলো পাই কাদের থেকে, যারা জানে আমরা হরর করি, যাদের সাথে আমাদের কথা হয়, বা আমাদের প্রচুর পরিমাণ কমেন্টার অডিয়েন্স, তারাই কিন্তু আমাদের ঘটনা পাঠায়। এখন ধরুন আপনি একটা অবাস্তব ঘটনা আমাকে লিখে পাঠালেন ফ্রম দ্য আউটসাইডস অফ ক্যামেরা, আমি তো সেটাই এখানে উপস্থাপন করছি। এই ঘটনা কিন্তু লেখা, আপনি যদি মনে করেন যে আমি আর রনি ভাই আমরা গল্প লিখি, তাহলে কিন্তু আমরা অনেক বড় লেখক হয়ে, মানে অনেক বড় বলতে আমরা সৈয়দ মুস্তফা সিরাজ হয়ে যেতাম, যিনি বিশ্বে বাংলা সাহিত্যকে ভৌতিক সাহিত্যের জন্য অন্য জায়গায় নিয়ে গেছেন, কিন্তু আমরা তো সৈয়দ মুস্তফা সিরাজ না, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এরকম কন্টিনিউয়াসলি লিখে যাওয়া এটা কিন্তু মুখের ব্যাপার, মানে মুখের কথা না।
0: এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যেটা করছি বেসিক্যালি যা ঘটছে সেইটুকুই শেয়ার করছি, এখানে অন্য কিছু যুক্ত করে ভয় দেখাবো
1: না। আমরা শুধু যে ঘটনা বলছি তা না, আমরা ঘটনার পেছনে কিন্তু কারণ খোঁজার চেষ্টা করছি যে এটা কেন ঘটে, হোয়াট দ্য বিহাইন্ড অফ দ্যাট, বা এই ধরনের ঘটনা আগে কোথাও ঘটেছিল কিনা। এখন সত্যি কথা বলতে, ধরুন আমরা যখন শো করতাম না, অমানিশা যখন আমরা করতাম না আজকে থেকে দেড় দুই বছর আগে বা এক বছর আগে, তখনও আসলে আমরা এগুলাই করতাম, আমরা ঘাটাঘাটি করতাম একটা ঘটনা কেন ঘটে সেটার ব্যাখ্যা কি। আপনারা যদি প্রিভিয়াস সময়ে বিভিন্ন টিভি চ্যানেল দেখেন, বিভিন্ন রেডিও দেখেন, রনি ভাইকে পাবেন, আমাকে পাবেন এই প্যারানর্মাল ইস্যুতেই।
0: এখানে আরেকটা ব্যাপারও দর্শকদের ক্লিয়ার করা দরকার, এটা আসলে কখনো বলা হয়নি, আজকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে অমানিশা, হ্যাঁ অন্ধকারের বা অদ্ভুত বা অশরীরী ঘটনা বা প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, এই আপনাদের সামনে স্ক্রিনে আসার আগে এইটা দেড় বছরের মতো আমরা মানে চিন্তা ভাবনা করেছি, বিশেষ করে এই শো, এই যে শো এর নামটা হচ্ছে অমানিশা, এই নামটা কিভাবে এলো সেটা সেটা হচ্ছে শফি মানে আমাকে,
1: আমরা দুজনেই বসেছিলাম,
0: হ্যাঁ বসে বসে ভাবছিলাম যে আমাদের শোতে শো এর নামটা কি করা যেতে পারে, ভৌতিক কিছু একটা নাম দেওয়া যেতে পারে, বাট শফি বলছিল যে রনি ভাই আসলে ভৌতিক বা ভূতের এই ধরনের অনেক নাম বিভিন্ন মিডিয়াতে আছে, তো আমরা একটু
1: কাব্যিক ভাবে দেই,
0: কাব্যিক বা বাংলা যে শব্দ যেগুলো আছে এই এই রিলেটেড সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে শফি একসময় বললো যে রনি ভাই আমাদের শো এর নাম হচ্ছে অমানিশা হবে। তো তখন আমি ভাবলাম হ্যাঁ এইটা একটা ডিফারেন্ট একটা নেম, এবং এই অমানিশা করার নামকরণের সাথে সাথে আমরা প্রথমে দাদাকে মানে সুশান্ত দা যিনি ক্যামেরার পেছনে কাজ করছেন এবং সাউন্ডে কাজ করছেন, সুশান্ত দা নিঃসন্দেহে খুব সুন্দর মনের একজন মানুষ এবং ওনার একটা বেবি আছে, দুইটা বেবি, ছোট বেবির কথা যদি বলি যে আমার কেন জানি মনে হচ্ছে যে এই বেবি বড় হয়ে অনেক নাম করা একজন শিল্পী হয়ে যেতে পারে,
1: কারণ আমরা গত কয়েকদিন আগে তার কিছু গানও শুনলাম,
0: গান শুনলাম যে বয়স মাত্র 5-6 কিন্তু তার গানের গলা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক তখন অমানিশা নামটা যখন শফি যখন নিয়ে এলো যে রনি ভাই এই নামটা নামকরণ করা যেতে পারে, সেই অমানিশা নিয়ে আমার ব্যক্তিগত স্টুডিওতে এটা আমরা কিছু ট্রায়াল করেছিলাম যে কিরকম ফ্রেম হবে কিরকম হবে, যে অনেকে অনেক রকম করছে, তো আমরা যেটা করছিলাম যে অমানিশার ফ্রেমিং এবং কাস্টিংটা এরকম হবে যে এটা লাইক হচ্ছে আমরা আড্ডা দিচ্ছি অনেকটা পডকাস্টের মতো, সেই সেই জায়গা থেকে ধীরে ধীরে এই যে অমানিশা এখন এতদিনে এসে আজকে 24তম পর্বের কথা বলছিলাম যে শুরু হয়ে গেল, যেটা শুরু হয়ে গেল মানে হচ্ছে আমরা কন্টিনিউ করছি, আশা করি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে, এবং মজার বিষয় হচ্ছে যে আপনারা অনেকে আমাদের সাথে ইনভলভ হচ্ছেন, আমরা আমরা মাঝে মধ্যে গেস্ট গেস্ট ইনভাইট করছি, আরো অনেক গেস্ট আমাদের লাইন আপে আছে, তারা ধীরে ধীরে জয়েন করবে আমাদের সাথে। তো আজকে শুরুতেই বলছিলাম যে ঢাকায় ওয়ারির একটা ভয়ঙ্কর একটা ঘটনা শাফি বলবে, তো তার আগে শাফির সাথে আমি একটা বিষয় নিয়ে প্রায় ডিসকাস করি, সেটা আপনারা বিভিন্ন,
1: কিন্তু এখানে সেখানে যাওয়ার আগে আমি একটু ঢুকতে চাই,
0: হ্যাঁ হ্যাঁ
1: আপনি যেহেতু প্রসঙ্গত বললেন, প্রসঙ্গত কিছু বিষয় চলে আসে,
0: রাইট,
1: তুই বললেন না যে আমাদের ফ্রেমিং আমরা যে প্রথমে প্ল্যান করেছি, দর্শকের উদ্দেশ্যে আমরা এই ব্যাপারটা একটু বলে নেওয়া প্রয়োজন আমাদের। দেখুন আমরা এখন ঘটনা নিয়ে ডিসকাস করছি সেটা ট্রু, বাট এটা আসলে আড্ডা, যারা অমানিশা শুনছেন ধরে নেবেন আপনারা আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, হ্যাঁ ঠিক সত্যি কথা, আমরা কখনো 5 মিনিটের জন্য কথা বলে এই চেয়ারগুলোতে বসি না, আমরা চা খাচ্ছি গল্প করছি, যেই পডকাস্ট আপনারা এখানে শুনছেন রেডিওতে শুনছেন সেম একই পডকাস্ট আমরা দুজন চায়ের দোকানে করি,
0: রাইট,
1: ঠিক যেভাবে করি সেই একই ফরম্যাটে এই রেডিওতে করছি, সো ইউ গাইজ আর পার্ট অফ আওয়ার আড্ডা এক কথায়
0: আড্ডা। তবে আমি বিশ্বাস করি যে এই যে ঢাকা FM এটা তো আমাদেরই জায়গা, সেই সাথে যারা দর্শক এবং শ্রোতা বন্ধুরা আছেন তাদের সবার সবার জায়গা, তো ঢাকা FM বাংলাদেশের বেসরকারি রেডিও স্টেশনগুলোর মধ্যে খুবই পপুলার একটা স্টেশন, শুরু থেকে এখন পর্যন্ত এত বড় একটা অফিস, এত সুন্দর একটা স্টেশন, তো আমি বিশ্বাস করি যে গণমাধ্যম অনেক বড় শক্তিশালী একটা ব্যাপার বা বিষয় আর কি, এই যে আমরা বলছি প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে বলছি বা ভূতুরে ঘটনা বলছি, গল্প করছি, শেয়ার করছি আপনাদের সাথে, এইখানে মানে অনেক শক্তি কাজ করে, বিশেষ করে আপনারা, সেই শক্তির মূল উৎস হচ্ছে আপনারা, আপনারা আমাদের যেভাবে দেখেন বকা দিচ্ছেন, কেউ দুষ্টুমি করছেন, কেউ মজা করছেন, সব কিছুই আমাদেরকে আমাদের কাছে একটা ভালো লাগে এবং শক্তি মনে হয় যে আমাদের এই যে আপনারা লম্বা একটা ঘন্টা ধরে আমাদের গল্প শুনছেন বা কথা শুনছেন, শুনে হয়তো একটু বকা দিলেন বা বলছেন যে চাপাবাজি গল্প বা যেটাই বলছেন বা ওনাকে বলছেন খুব ভাল লাগছে, সবকিছু আমরা সুন্দরভাবে গ্রহণ করি এবং উত্তর, হ্যাঁ উত্তর কিন্তু আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি, তো সবকিছু মিলিয়ে আপনারা এই যে আছেন আমাদের সাথে এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তির ব্যাপার। তো শুরু থেকে অমানিশা যারা শুরু থেকে এখন পর্যন্ত এই 24তম পর্ব পর্যন্ত অনেকেই আমার আর শাফির বিশেষ করে এফস্টেন ফাইল নিয়ে আমরা ধারাবাহিক কিছু করেছি, তারপরে হচ্ছে যেখানে লাশ পোড়ানো হয়।
1: সামনে আরো সিরিজ আনবো আমরা।
0: হিন্দুদের যে শ্মশান ঘাট আছে, যারা হিন্দু ধর্মের আছে, মুসলমান তো আসলে আমরা কবর বিশ্বাসী, হিন্দুরা পুড়িয়ে ফেলতে চায় ফেলে, এই যে শ্মশান ঘাট, তারপরে ডোম, তারপরে হচ্ছে
1: কত রকম
0: যেখানে ময়না তদন্ত করা হয় সেই ঘরের কথা, এগুলো যারা রেগুলার আমাদের রেগুলার শুনে আসছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক অবগত হয়েছেন। তো আজকে শুরুতে আমি শাফিকে বলছিলাম যে শাফি, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা কিন্তু অনেকবার অনেক দিন কথা বলেছি। ব্ল্যাক ম্যাজিক যারা করে বা কালো জাদু যেটাকে বোঝায় আর কি, বাংলাদেশে গোপনে অনেক যারা আমরা হচ্ছে কবিরাজ, কবিরাজের মধ্যে কিন্তু আবার দুইটা তফাত আছে। একটা হচ্ছে হেকিমি কবিরাজ, হাকিম বা হেকিমি বলে আর কি, আয়ুর্বেদিক
1: চিকিৎসা করে যারা, তারা কিন্তু সাধনা করে।
0: হ্যাঁ না, শুধু ভিলেজ ডক্টর না, এখানে হোমিওপ্যাথিও আসবে,
1: সেটাই
0: মানে হেকিমি চিকিৎসা যারা করেন, কবিরাজি করেন, সেটার কথা বলছি না। কবিরাজ কিন্তু আরো কিছু ডেঞ্জারাস বিষয় আছে।
1: আমরা আরেকটু এখানে সহজ করে নিয়ে আসি, তান্ত্রিক কবিরাজ যারা,
0: তান্ত্রিক মানে হচ্ছে আপনাকে এনে খেলবে, আপনার কোন একটা মানে খারাপ সময় যাচ্ছে সেটাকে এনে সে ফায়দা লুটবে, সেই জায়গায় ঢুকবে, ঢুকে আপনাকে আরো বিপদগ্রস্ত করে ফেলবে, বা হ্যাপি কাপল, হ্যাপি মানুষদেরকে দেখে, হ্যাপি চাইল্ডদেরকে দেখে, যারা চায় যে ও খুব সুখে আছে, ওর সংসার একটু আগুনটা ধরাই দিই, এই যে কালো জাদু করে সেটাকে ভেঙে ফেলা, এটা ইসলামে অনেক বড় একটা অপরাধের কাজ, যারা ইসলাম ধর্মে যারা আছে যারা শুনছেন। তো এই যে কালো জাদু কবিরাজি যারা করেন তাদেরকে নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি। তো আজকে আমি, আজকে না গত কয়েকদিন ধরে শাফি আমি স্টাডি করছি, সেটা হচ্ছে যে কালো জাদু যারা করে, এটা বাংলাদেশে হয়তো গোপনে করে, দেখবেন যে কবর দেয়া হয়েছে, কবর খুঁড়ে
1: লাশ নিয়ে আসা হলো,
0: লাশের একটা অংশ কেটে নিয়ে আসা হলো, কাফনের একটা অংশ কেটে নিয়ে আসা হলো, চুল নখ দাড়ির একটা অংশ কেটে নিয়ে আসা হলো, বা মাথা কেটে নিয়ে যাওয়া হলো, এইগুলো কিন্তু বাংলাদেশে গোপনে কিছু কিছু জায়গায় হচ্ছে বা হয়ে আসছে। বিশেষ করে যখন দেখবেন যে বজ্রপাতে মানুষ মারা যায়, এই বজ্রপাতে মানুষ মারা গেলে যেখানে দাফন করা হয়, আমার মনে আছে আমার দাদু বাড়িতে কোনো একটা সময় আমরা যখন বেড়াতে গিয়েছিলাম, ওই সময় বজ্রপাতে একজন মারা গিয়েছিল, এবং আমার মা বলছিল যে বজ্রপাতে যিনি মারা গিয়েছেন তার কবর, তার পরিবার মিনিমাম 15 দিন 24 ঘন্টা পাহারা দিচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: কারণটা হচ্ছে এই লাশ নিয়ে নাকি অনেক কবিরাজি করা, ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব। তো যেটা বলছিলাম যে
1: এখানে আপনার সাথে একটু বাস্তবিক রেফারেন্স দেই, গত কিছুদিন দেশে খুব বর্ষণ হলো, রাঙ্গুনিয়ার দিকে বেশ কয়েকজন মানে বজ্রপাতে কিন্তু মারা গিয়েছে। সো আমরা দেখলাম যে জাতীয় একটি গণমাধ্যম নিউজ করেছে, একজন ছেলে মারা গেছে, তার বাবা টানা 3 দিন ধরে ছেলের কবর
0: পাহারা দিচ্ছে। তার কারণটা হচ্ছে
1: রিসেন্ট নিউজ,
0: ব্ল্যাক ম্যাজিক যারা করেন বা কবিরাজি ওই ধরনের যারা করেন, তারা কিন্তু এই যে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে কিছু একটা করে। তো যেটা বলছিলাম আমি বারবার এটাই বলতে চাচ্ছি, সেটা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে শাফি, বাংলাদেশে তো অনেকে গোপনে করে এটা, কিন্তু দেশের বাইরে এটা লাইক হচ্ছে প্রফেশন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশে, ইভেন আমেরিকাতে, আমেরিকা বা আপনি আমেরিকার মতো আরো উন্নত যে দেশগুলো আছে সেগুলোতে এই ব্ল্যাক ম্যাজিকটা প্রফেশনালি করা হয়। এবং এইখানে ওদের দেশে যেটা আছে সেটা হচ্ছে, ধরেন আমাদের এখানে ব্ল্যাক ম্যাজিকটা অনেক গোপনে করা হয়, অনেকে বুঝতে পারে না যে ওই লোকটা, দু একজন হয়তো বুঝতে পারে, সে মারা গেলে নর্মালি দাফন কাফন করা হয়। কিন্তু দেশের বাইরে উন্নত দেশগুলোতে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে বা খারাপ কিছু করে, খারাপ শক্তি ধরে খারাপ কিছু করে, তাদেরকে কিন্তু আলাদা দাফন করার একটা জায়গা করা হয়। যেরকম হচ্ছে ধরেন আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, আপনি যখন একটা সময় গিয়ে দেখবেন যে আপনি সুসাইড করছেন বা আপনি আপনাকে নিজেকে মেরে ফেলছেন, বা
1: পরিণতিটা সুন্দর হয় না,
0: পরিণতি সুন্দর হয় না, কোন ব্ল্যাক ম্যাজিশিয়ানদের পরিণতি কিন্তু আসলে সুন্দরভাবে হয় না। তো এদেরকে কবরস্থ করা হয়, তাদের জায়গাটা আলাদা, ভয়ানক একটা জঙ্গলে একটা জায়গায় ঘিরে ওখানে হয়তো তাদেরকে সিরিয়ালি কবর দেওয়া হয়। তো সেই কবরস্থানগুলোতে আপনি যখন যাবেন, যে আপনি দেখবেন যে দুটো জায়গাতে খুবই খারাপ শক্তিরা খেলা করে, আমার আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে কিন্তু নাও মনে হতে পারে, আমি বলে নিচ্ছি,
1: আপনি বলেন না,
0: আমি এমন কোন বিদ্বান ব্যক্তি নই যে আমার কথা বিশ্বাস করে আপনারা সেটাকে
1: একটু বলি, আপনি যখন ডিনাই করবেন তখনও সেটা একটা রেফারেন্স দিয়ে ডিনাই করবেন, কারণ আমরা কিন্তু বলার সময় একটা রেফারেন্স ইউজ করে বলি। আপনি ডিনাই করবেন সময় কাইন্ডলি একটা রেফারেন্স ইউজ করে ডিনাই করবেন।
0: রেফারেন্স মানে হচ্ছে অ্যাজ লাইক এটা হচ্ছে আপনার ডকুমেন্টসটা,
1: যে ভাই আপনি এই কারণে ভুল বলেছেন এটা আমার ভুল।
0: আমি চাইলে আমি বানায় কথা বলতে পারবো, আমি যদি বলি যে আমার সামনে একটা জিন দাঁড়িয়ে আমাকে ছুড়ে মারলো, এটা বললেই হবে না। তো আমরা আসলে ওই বিষয়গুলো নিয়ে কথা বলতেও চাই না, আমরা আসলে যেটা ঘটে ততটুকুই বলার চেষ্টা করি যে দেশের বাইরে
1: আমরা এখানে ছিলাম যে দুইটা জায়গা খুব নেগেটিভ।
0: হ্যাঁ, দুইটা জায়গায় নেগেটিভ এনার্জি, হ্যাঁ ভালো কথা বলেছেন, নেগেটিভ এনার্জি বা আমরা যেটাকে শয়তান
1: অপশক্তি
0: শয়তান বলি, আমরা বলি না এটা শয়তানের খেলা, শয়তান করছে। ধরেন আপনি ফাঁকা একটা জায়গাতে হাঁটছেন, খুব খুব মানে দুষ্কর একটা জায়গা, মনে মনে ভয় পাচ্ছেন, হুট করে দেখবেন যে সটাস করে আপনাকে কে যেন একটা আঘাত করলো, তাকে দেখবেন কেউ নাই, এটা একদম নিঃসন্দেহে থাকেন এটা শয়তানের কাজ। তো যেটা বলছিলাম যে দুটো জায়গাতে মানুষ মারা গেলে, দুই রকম মানুষ মারা গেলে সেখানে একটু শয়তানের ইটা আক্রমণটা বেশি থাকে। কিরকম? যে সুইসাইড করে, আমরা কিন্তু ধর্মীয়ভাবেও জেনে এসেছি যে কোন ধর্মই সুইসাইডকে মানে
1: সমর্থন
0: করে, সার্টিফিকেট দেয়নি যে আপনি আপনাকে হত্যা করছেন, সেটা কখনো ইসলাম বা কোন ধর্ম।
1: পৃথিবীর অনেক ধর্ম, অনেক ধর্ম, নট অনলি ইসলাম, হিন্দুইজম, বৌদ্ধিজম, এরকম না, অনেক ধর্ম যেটা সমর্থন করে সেটা হচ্ছে যে সুইসাইড করবে তার জন্য কোনো প্রে করা যাবে না, ইউ ক্যান প্রে, রাইট, প্রে ফর দ্যাম।
0: হ্যাঁ রাইট, এবং যে সুইসাইড করছে সেটা স্বয়ং ঈশ্বর বা আল্লাহ, আপনি আপনার যে যাকে মানেন তিনি আসলে নারাজ হন। আমি যেটা বলছিলাম যে সুইসাইড যারা করে এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে সেখানে আপনি শয়তানের আলামত পান। আমি যে মাঝখানে একটা ই দেখেছিলাম যে কাইফ, কাইফ নামে একটা ছেলে আছে দেশের বাইরে, ও এই ধরনের বিভিন্ন রকম
1: ইনভেস্টিগেটর,
0: ইনভেস্টিগেশন করে বিভিন্ন হচ্ছে পরিত্যক্ত হয়তো একটা ই আছে যে যেখানে ময়না তদন্ত করা হয় বা পোস্টমর্টম করা হয় বা যেখানে শয়তানদের কবরস্থ করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের কবরস্থ করা হয়েছে, যারা সুইসাইড করে তাদের কবরস্থানে গিয়েছে, সব জায়গায় এইসব জায়গায় যখন উনি স্টাডি করেছে বা গিয়েছে ওখানে ইনভেস্টিগেশন করেছে। ইভেন আমি ফারজাদের কথা যদি বলি, ফারজাদের সাথেও বিভিন্ন জায়গাতে এরকম গিয়েছি যে সেখানে ডিভাইস দিয়ে গেলে কোনো না কোনো কিছু অ্যাটাক করে বসে। যদি আপনারা সাহস থাকে তাহলে আপনারা এটা নিজেরাও করে দিতে পারেন।
1: এটা অ্যাটাক বলতে কিন্তু শুধু মাথায় বাড়ি দেওয়া
0: না, না না মাথায় বাড়ি না, আপনি মেন্টালি ওখানে আপনাকে এমন কিছু করে ফেলবে বা শারীরিকভাবে এমন একটা ই করে ফেলবে যে আমি লাস্ট যেটা একটা ভিডিও দেখেছিলাম এরকম যে খুব গহীন একটা অরণ্যে যেখানে প্রতিদিন প্রায় প্রতিদিন হিন্দু ধর্মের লাশ পোড়ানো হয়। এটা দেশের বাইরে কথা বলছি, আমি দেশের নাম বলছি না, দেশের উন্নত দেশগুলোতে অনেক জায়গাতে এরকম আছে যে যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয় সেই জায়গাগুলোতে যদি আপনারা যান সেখানে দেখবেন যে ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা আছে তারা সবসময় দেখবেন যে ফলো করে, তারা পাহারা দেয়, কোনো কিছু একটা সংগ্রহ করে বা ওখানে কারা কারা যাচ্ছে তাদেরকে দূর থেকে ফলো করে, এরকম এরকম এরকম কিন্তু করে। তো এই এই দুটো বিষয় বললাম যে যারা সুইসাইড করে বা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে কবরস্থ দেশের বাইরে আলাদা করা হচ্ছে এবং তাদের কবরস্থানে অনেকে যেতে ভয় পাচ্ছে, স্বাভাবিক, কারণ তারা সারা জীবন শয়তানি একটা খেলা খেলে যায়। তো এদের পরিণতিটা আসলে খারাপ হয় এবং এদের কবরস্থান বা যেখানে পোড়ানো হয়েছে সেই জায়গাগুলো একটু ভয়ঙ্কর হয়। তো শফি, আমি খুব বেশি এই ব্যাপারে জানি না, যতটুকু জানলাম সেটা আপনার সাথে শেয়ার করলাম, এবং যারা দর্শক আছেন বিশেষ করে আমাদের দর্শকদের মধ্যে কিন্তু অনেকেই অনেক কিছু নিয়ে স্টাডি করেন, হয়তো আমাদের কথা শোনেন বা জানেন, আমাদেরকে পার্সোনালভাবে মেসেঞ্জারে নক করেন, পেজে তো নক করছেন, ঢাকা এফএম এর পেজ বা ইউটিউব চ্যানেলে নক করছেন, পাশাপাশি আমাদের ব্যক্তিগতভাবে নক করছেন, অনেকে অনেক কিছু আমাদের উপদেশও দেন, সব কিছু আমরা সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করি। তো শাফি শুরুতে বলছিল যে ঢাকায় ওয়ারির একটা ঘটনা আছে, তো আমি শুরুতেই মানে আমার যে যতটুকু বলা আপনাদের সাথে শেয়ার করার বিষয় ছিল সেটা আমি শেয়ার করেছি। এখন আমরা মূল ঘটনাতে যাচ্ছি, যে ঘটনার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন, বিশেষ করে যারা হেডফোনে কানে হেডফোন লাগিয়ে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে
1: আমাদের
0: শুনছেন বা আমাদের পেজে দেখছেন, আমাদেরকে দেখতে দেখতে শুনছেন, যারা অপেক্ষা করছেন, আমি চলে যাচ্ছি শাফির কাছে। শাফি, শুরুতে আপনি বলছিলেন যে ওয়ারির একটা ঘটনা আছে, সেটা আমরা শুনে ফেলি।
1: প্রথমেই ওয়ারির ব্যাপারটা আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম, পুরান ঢাকা তো আসলে একটা এনশিয়ান সিটি, দ্য সিরিজ অফ এনশিয়ান ঢাকা। এখন আপনি যদি ওয়ারির কথা চিন্তা করেন, শুধু ওয়ারি না, ঢাকা পুরনো ঢাকা বা ওল্ড সিটি, ওল্ড টাউন,
0: পুরান ঢাকা,
1: পুরান ঢাকা আমরা যেটাকে বলি, আপনি পুরান ঢাকার বাড়িগুলো না মানে কেমন যেন, পুরান ঢাকার বাড়িগুলোই যেন কেমন, মানে একটা হিস্টোরিক্যাল ভাইব আছে, মানে আপনি দেখে বুঝবেন যে এই বাড়ির সাথে অন্তত তিন প্রজন্মের ইতিহাস জড়িত, তাই না?
0: আমি রিসেন্ট গিয়েছিলাম লালবাগের কেল্লা, হাসান মঞ্জিল থেকে শুরু করে বাবু বাজার, তারপর হচ্ছে পুরান ঢাকার যে বই পুস্তক বিক্রি করে বাংলা বাজার থেকে শুরু করে ওই জনটা, ওই জনের ভিতরে যে বসত বাড়ি যেগুলো আছে খুব চিপা গলি এবং বাড়িগুলো অনেক আমার কাছে প্রত্নতাত্ত্বিক,
1: সেটাই মানে একটা ওল্ড সিটি। সো ওয়ারি তো সেটারই পার্ট। এখন ওয়ারিতে যে ঘটনাটা ঘটেছে, আমি জানি যে ওয়ারি থেকে যারা শুনছেন তারা অনেকেই রিলেট করতে পারবেন, ওয়ারিতে একটা বেশ পুরনো দোতলা বাড়ি আছে।
0: আচ্ছা আচ্ছা,
1: এটা এখানে একটু যুক্ত করা উচিত, এটার মালিকানা আছে,
0: ওকে,
1: তবে মালিক যারা আছেন তারা কেউ দেশে নাই,
0: ওকে,
1: মানে মালিক বলতে কি, ধরেন আমি এই বাড়ি করি নাই, পৈতৃক সূত্রে হয়তো আমি পেয়েছি বা আমার দাদার, আমি সেটা হয়তো আমার বাড়ির সূত্রে পেয়েছি,
0: দাদা ছিল, বাবা ছিল, তারপর আমি পেয়েছি,
1: সেটা মানে বাইবন লিখে
0: তিন পুরুষের কথা,
1: সেটা আমি হয়তো অন করতেছি এখন, কিন্তু আমি এখানে থাকি না। বাড়িটা 70-80 বছরের আগের হবে,
0: অনেক আগে।
1: এখন এই বাড়ি নিয়ে না জনমনে আগে থেকেই একটু গুঞ্জন ছিল যে এই বাড়িতে, বুঝিনি তো, পুরান ঢাকার মতো জায়গায় বাড়ি কিন্তু কেউ দখল করে নাই, কেউ দখলও করে নাই, কেউ এটাকে দখল করার চেষ্টাও করে নাই।
0: কিছুটা হচ্ছে গত এপিসোডে আমাদের বন্ধু সাদিয়া,
1: হ্যাঁ হ্যাঁ,
0: সাদিয়াও কিন্তু তাদের বাপ দাদার যে জমিদারির বাড়ি ছিল,
1: হ্যাঁ, সেটা নিয়ে কথা,
0: সেটা নিয়ে কথা বলছিল। ওকে, যাচ্ছি আপনার গল্প।
1: তো এই বাড়িটা এই নিয়ে একটু প্রশ্ন আর কি সবার মধ্যেই ছিল। এখন এই বাড়ি নিয়ে প্রথম যে কথাগুলো এলাকার মধ্যে প্রচলিত আছে সেটা হচ্ছে, বাড়িতে কেউ থাকে না, কিন্তু হঠাৎ খুব চেঁচামেচির আওয়াজ আসে, তারপরে হচ্ছে মাঝে মধ্যে খুব ঢোল বাজনা, ভেতরে কেউ বাজাচ্ছে, নাচানাচি হচ্ছে, এরকম আওয়াজ আসে। এখন মানুষ মাঝে মধ্যেই কনফিউজ হতো, এরকম হয়েছে যে অনেকদিন মানুষ এই সমস্ত শুনে গিয়েছে, তাও এটা রাতের বেলা, দিনে কিন্তু না, অনেক রাতে, এটা হয়তো দুই চারজন শুনেছে, শুনে হ্যাঁ এই বাড়িতে কে ঢুকলো, আবার অনেকেই ভাবে যে হয় না যে পরিত্যক্ত বাড়ি, যারা একটু নেশা টেশা করে এরা হয়তো কোনো মজমা বা আসর বসিয়েছে কিনা, এরকম দুই চার দিন অনেকে গিয়েছে, যাওয়ার পর দেখে বাড়িতে কেউ নাই, শূন্য, ভেতরে শুনশান, তো ভয় পেয়ে আবার চলেও আসছে। তো এইভাবে এটা মানে প্রচলন হয়ে গেছে যে এই বাড়িতে ঢোকা যাবে না, অনেক কিছু হবে কিন্তু শুনেও ঢোকা যাবে না। সো এটা মানে একটা বলা যায় লোকমুখে কিছু প্রচলিত হিস্ট্রি থাকে না,
0: মানে হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ে,
1: ছড়িয়ে পড়ার কথা। আচ্ছা, এরপর যে ঘটনা আমি আজকে বলবো, 2012 সালের দিকে,
0: ওকে,
1: তখন মাত্র বাটন ফোনের যুগ, তখন চলছে, ভারতে তখন অ্যান্ড্রয়েড এত একটা অ্যাভেলেবল হয়নি। তো ওখানকারই, আমি নাম বলবো না, ওখানকারই একজন মনিহারির দোকানদার আছে ওয়ারিরই, যেই বাড়িটার কথা আমরা বলছি সেই বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ওনার দোকানটা, ছোট দোকান, উনি ব্যবসা বাণিজ্য করে ওখানে। তো উনি আবার নিজের বাড়ি যখন ফেরে ওই দোতলা বাড়িটার সামনে হয়ে ওনার বাড়িতে যেতে হয়। তো হয় না যে আমরা তো জানি যে কিছু কিছু দোকানদার কিন্তু রাত 1-2 পর্যন্ত থাকে, তার কিছু ফিক্সড কাস্টমার থাকে যারা অনেক রাত করে বাড়ি ফেরে, ওরা ওদের জন্য অপেক্ষা করে। এখন হয় না যে অনেক লোক হয়তো রাত 2 বাড়ি ফেরে তার ব্যবসা শেষ করে, তো ও এই দোকানটা থেকে কিছু জিনিস কিনে নিয়ে যায়, এটা তার ফিক্সড করা, তো দোকানদারও ওয়েট করে। তো ওইভাবে
0: এটা কিন্তু আমাদের বাবারাও এরকম করে,
1: আমরা দেখেছি, সেটাই বললাম, হ্যাঁ। তো উনি একদিন এরকম শেষ কাস্টমার যিনি ছিলেন, পরিচিত লোক, ওনাকে বিদায় করে দেওয়ার পর উনি দোকান বন্ধ করতে করতে 1 উপরে বেজে গেছে। তো 2012 কিন্তু আজকের মতোও ছিল না, আমরা দেখি যে জেনজির একটা বড় অংশ সারা রাত জেগে থাকে, ফলে এই শহর ঘুমালেও কিন্তু ঘুমায় না, দেখা যায় প্রত্যেক ফ্ল্যাটে 2-4 সারা রাত সজাগ আছে,
0: জেগে থাকে, কেউ পড়ছে, কেউ গান শুনছে, কেউ গেম খেলছে।
1: তো কিন্তু 2012 সালের বাস্তবতা কিন্তু এটা ছিল না, রাত 1-2 মানে কিন্তু একদম অবস্থা শুনশান। তো এরকম এক শুনছেন, তো উনার ওই দিন কেন যেন উনারও একটু খারাপ লাগছিল, যে উনি এমনিতে অনেক রাতে যায় আসলে বাড়ি, কিন্তু ওই দিন ওনার কাছে এমনিও একটু ভালো লাগছিল না। তো ঠিক আছে, উনি যখন রাস্তা দিয়ে ওই বাড়িটা ক্রস করবে, যে দোতলা বাড়ির কথা বলছি, উনি প্রত্যেক দিনই যায়, উনি বাড়িটা দেখে, জাস্ট বোঝে না, একটা পুরনো বাড়ি বাইরে থেকে দেখে। তো উনি ওই বাড়িটা দেখে যায়। তো সেদিন উনি যখন বাড়ির সামনাসামনি চলে আসে, ভেতর থেকে মৃদু একটা হারমোনিয়ামের সাউন্ড
0: পাচ্ছে।
1: ভেতরে কেউ একজন হারমোনিয়াম বাজিয়ে রেয়াজ করলে যে ধরনের সাউন্ড হয়, এই ধরনের একটা সাউন্ড তিনি পাচ্ছেন। এখন এই যে সাউন্ড যে পাচ্ছে, উনি প্রথমে ব্যাপারটা ভাবলো যে আশেপাশে অন্য কোন বাড়ি থেকে আসতেছে কিনা। কিন্তু বিষয় হচ্ছে ওই বাড়িটা ঠিক অপোজিশনে বা ঠিক লাগোয়া কোনো বাড়ি আর নাই। এই বাড়িটা আছে, এরপরেও কিছুটা গ্যাপ, কিছু দোকানপাট, তারপরে অন্য বাড়ি ঘর। এখন দোকানে বসে কেউ হারমোনিয়াম বাজাবে না রাত দুইটায়। তো উনি একটু কেন যেন ইচ্ছে না থাকলো দাঁড়িয়ে গেল। উনি কিন্তু বাড়ি সম্পর্কে জানে যে এই বাড়িতে সমস্যা আছে। উনি আলতো করে বাড়ির সামনে পর্যন্ত গেল আর কি।
0: আচ্ছা,
1: গেটে হয় না, কিছু সময় আমাদের মোহ কাজ করে। কিন্তু ধরেন আমরা হয়তো জানি অনেক সময় যে না, এইখানে ভৌতিক কিছু হতে পারে বা এই বাড়িতে আমার যাওয়া ঠিক হবে না। তারপরে কেমন যেন একটা অদৃশ্য আকর্ষণ থেকে আমরা যাই না,
0: আকর্ষণ বা আগ্রহ থাকে যে মানে একটা কৌতূহল
1: না। ওনার তখন ব্রেনটাই কেমন যেন, উনি বলছিলেন এটা যে এরকম যে আমার তখন মনে হচ্ছিল যে আমাকে মনে হয় ভেতর থেকে হারমোনিয়ামের সাউন্ডটা এত মৃদু, মানে এত সুকণ্ঠ যে আমার মনে হচ্ছিল যে ভেতরে দেখি কে আছে। অদৃশ্য হচ্ছে উনি যখন বাড়িটার সামনে যায়, ওখানে কাঠের একটা ডোর থাকে না, কাঠের একটা দরজা, এটা একটা কপাটের মতো, উনি কাছেতে হুট করে কপাটটা ভেঙে পড়ে গেল। যেটা কাঠের তালা ছিল এক সময়, এরকম লম্বা একটা কাঠের, ওটা দিয়ে আটকানো থাকে, ওটা ভেঙে পড়ে গেল। তা ওনার মাথায় এগুলা কাজ করতেছে না, উনি ওপেনলি
0: মানে তখনও উনি আসলে বুঝতে পারেনি যে আসলে কিছু একটা হচ্ছে।
1: না না না, তো উনি যখন ভেতরে ঢুকলো দরজা খুলে ধাক্কা দিয়ে উনি ভেতরে ঢুকে যাচ্ছে। অন দ্যাট টাইম ওই রোডে, ওয়ারি রোডে আবার একটা মানে ওইখানে হাইওয়ে, তো ট্রাক চলাচল করে রাতে হাইওয়ে, তো জানেন এটা দুইটা একটার দিকে প্রচুর ট্রাক হাইওয়ে তে চলাচল করে। তো একটা ট্রাক এসে এখানে হর্ন দিল, মানে হয় না এমনি হর্ন দিছে, ট্রাক যাচ্ছে যাওয়ার সময় একটা হর্ন দিয়ে গেল। হর্নের সাউন্ডে উনি একটু কেমন যেন চমকে গেলেন এবং উনি দেখলেন যে উনি তো বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছেন আর হর্নটা দেওয়ার সাথে সাথে হারমোনিয়ামের সাউন্ডটা অফ। উনি কিন্তু বাড়িতে ঢুকে গেছে, বাড়িটা কেমন আমি বলি, এক্সট্রা কোনো গেট নাই, ডাইরেক্ট দোতলা, গেট খুললে আপনি ডাইরেক্ট বাসার ভেতরে যাবেন আর কি।
0: আচ্ছা, বাট ওই ঘন্টাটা দেওয়ার পরে,
1: ঘন্টা না হর্ন,
0: সরি হর্নটা দেওয়ার পরেই মিউজিক অফ,
1: মিউজিক অফ। এবং উনি তখন চিন্তা করলেন কি ব্যাপার, আমি তো ভেতরে, এই বাড়ি তো ভালো না, আমি যে ভেতরে ঢুকে যাচ্ছি আমি তো কোনো ভালো কাজ করছি না, আমি তো বিপদে পড়তে পারি। মানে উনি তখন বুঝতে পার, মানে উনি জানতো এই ব্যাপারটা ভৌতিক, কিন্তু মাথা তখন কাজ করছিল না।
0: বাট বাড়িটা কি একেবারে পরিত্যক্ত ছিল?
1: পরিত্যক্ত, কেউ থাকে না, কেউ ঢুকেও না। তো উনি যেটা করে, উনি ওই দিন তাড়াতাড়ি ওখান থেকে টার্ন অন করে, এই না না আমার তো রাত দুইটা বেজে যাচ্ছে, আমি এই বাড়িতে ঢুকে যাচ্ছি, হারমোনিয়ামের শব্দ শুনে বাড়িতে থাকে না কেউ, তো আমি দ্রুত ভেগে যাই। উনি এখান থেকে বের হয়ে চলে আসে, এসে উনি ওই দিন রাতে চলে যায়। তো পরদিন উনি বিকেল, মানে সকাল দিকে আর কি, উনি এসে দোকানে বসে, এলাকার যেহেতু একটা এলাকায় উনি থাকে, এলাকার কিশোর তরুণ যারা আছে ওদের সাথে ব্যাপারটা আলাপ করে যে জানো এই ঘটনা, তো আমি তো ঢুকে যাচ্ছিলাম। তো কয়েকজন তরুণের আবার কিউরিয়াসিটি কাজ করে যে না আপনি এটা আমরাও শুনেছি ছোটবেলায়, এখন আপনি যেহেতু বললেন, আপনি কি শিওর আপনি কোনো শব্দ শুনেছেন? উনি বলে যে হ্যাঁ, উনি বলতেছিল যে হারমোনিয়ামটা বাজাচ্ছিল খুব সুন্দর করে, গানের আওয়াজ, আমি ঢুকে যাচ্ছিলাম ভেতরে। তো কপাটটাও মনে হয় ভাঙা, এখনো ভাঙা অবস্থায় আছে কিনা আমি জানি না, তবে বাড়ির ভিতর আবার নাই কিছু তেমন। তো ওই ছেলেগুলো আর কি বলে যে তাইলে তো দেখতে হচ্ছে, চলেন আমরাও যাব। তো ওরা চার পাঁচজন মিলে একটা টিম করে আর কি, সবাই আসলে যেতে চায় না, না না এটা আমরা কেন যাব যদি কোনো ক্ষতি হয়। তো ওই তিন চারজন গেল, ওই মানে যে দোকানদার সেও আর যায়নি, বলছে তোমরা তোমরা গেলে তোমরা যাব,
0: মানে ভয়,
1: হ্যাঁ ওনার মধ্যে একটা ভয় কাজ করছে। ওরা ওই দিন বিকেলে যায় আর কি, চার পাঁচজন মিলে বিকেলে ওই বাড়িতে ঢুকে গিয়ে দেখে যে আসলে তারা ওই যে কপাট ভাঙার কথা বললো না, আসলে কপাট ভেঙে নিচে পড়ে আছে, দরজাটা হালকা করে আলতো করে আবার চাপানো।
0: আচ্ছা আচ্ছা,
1: কে চাপালো, সেই দোকানদার কি আসলে চাপিয়ে গিয়েছিল কিনা আগের দিন রাতে যায় সময় এটা সে বলে নাই, সো নাকি এটা কিভাবে চাপানো হলো জানি না। তো ওরা ওই আলতো করে দরজা খুল, মানে ইয়ে করে ভেতর দিকে ঢুকে। এই ছেলেগুলার যে এক্সপিরিয়েন্স হচ্ছে, ওই বাড়িটা অসম্ভব রকম শীতল আবহাওয়া ওরা টের পাচ্ছে বাড়িতে, আবহাওয়া কিন্তু ঠিক আছে, বাইরের পরিবেশ আবহাওয়া সব ঠিক আছে, শুধু ওখানে ওরা একটু শীতল অনুভব করে,
0: মানে ঠান্ডা,
1: কেমন যেন একটা ঠান্ডা, একটা কুল উইন্ড।
0: তো
1: তারা হালকা করে দরজাটা ভেজিয়ে যখন উপর দিকে যায়, ওরা সবচেয়ে যে বিষয়টা অবাক হয়, সেই দোকানদার কিন্তু সিঁড়ি বেয়ে উপরে ওঠেনি, সে বলছিল যে সে ভেতরে ঢোকার আগেই একটা ট্রাকের সাউন্ডে সে একটু ঢুকেই কিন্তু সে বের হয়ে চলে আসে দৌড়ে।
0: রাইট,
1: ওরা দেখে ধুলো পড়া, অনেকদিন ধরে যে বাড়িতে আপনি ঢুকবেন না, প্রচুর ধুলাবালি,
0: ধুলোর মধ্যে
1: একটা খুব পরিষ্কার একটা পা, মনে হয় কিছুক্ষণ আগে, এইটা দিয়ে খুব সুন্দর
0: পায়ের ছাপ,
1: কেউ পায়ের ছাপ দিয়ে আস্তে আস্তে করে উপর দিকে উঠে গেছে, উপর দিকে দিকে উঠেছে আপনার, মানে ওই রাস্তাটা আর কি এরকম, এবং যেই যে জায়গাগুলোতে পায়ের ছাপটা আছে এটা একদম পরিষ্কার, মানে হয় না যে ধুলো মাখা একটা, প্রচুর ধুলো পড়ে আছে, মানে আমি যদি এদিক দিয়ে হাঁটি তো আমার পায়ের ছাপ তো আর পরিষ্কার করবে না, আমার পা তো আর ঝাড়ু না যে ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছে, বাট যেই জায়গাগুলোতে পায়ের ছাপ খুব পরিষ্কার।
0: ওকে,
1: পায়ের ছাপ দিয়ে একটা দোতলার দিকে একজন, মানে কেউ একজন উঠে গেছে, একজন মানুষই, মানে দুইটা পায়ের ছাপ আর কি। তো এই ছেলেগুলাও দেখে ওদের প্রথমে একটু সন্দেহ লাগে, কিন্তু ওরা ভাবে যে কে জানে হয়তো বা যে মনিহারির দোকানদারের কথা বলছে সেই হয়তো উঠছে। তো ওরা একটু একটু উপর দিকে আগায়, ওরা একটা রুম পর্যন্ত যায় আর কি, এখানে রুমের দরজা জানলা ছিল না, ওই রুমের পরে
0: সাহস করে একটা রুমে
1: ওরা যায়, চার পাঁচ জন তো, এত ভয়েরও কিছু না, একটা রুম পর্যন্ত গিয়ে দেখে হুট করে পায়ের ছাপ গুলো আর নাই। মানে হয় না, আপনি ধরেন গিয়েছেন ঠিক আছে, মানে আপনি এদিক দিয়ে গিয়েছেন, আপনি তো আর মেপে মেপে একই জায়গায় পা দিয়ে যাবেন না, আপনি টার্ন ওভার করবেন ঘুরে আসবেন, ওদের একটা রুমের দরজা পর্যন্ত যাওয়ার পর আর কোনো অস্তিত্ব নাই, এখানে কেউ আসে নাই আর, মানে এরপরে সব স্বাভাবিক, আর কোনো পায়ের ছাপ নাই। তাহলে এইখান থেকে এইটুকু এসে একটা মানুষ গায়েব হয়ে গেল, তার পা অথবা তার সে কি পা ছাড়া ঝুলে গুজে ঘুরতেছে, এটা দেখে না ওরা একটু ভয় পায়, এবং এরপরে রুমে আর কোনো ছাপ নাই, পায়ের কিছুই নাই। দর্শক, আপনারা যারা ওয়ারিতে থাকেন, আমি জানি না বাড়িটায় আমার আসলে যাওয়া হয়নি, আমি গেলে হয়তো আপনাদেরকে বাড়িটা সম্পর্কে একটু বিস্তারিত ব্রিফ করতে পারতাম। সো ওখানে গিয়ে আর কোনো পায়ের ছাপ নেই, তো তখন ওদের একটু অবাক লাগে যে এইটুকু জায়গা, আর পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল একটু আগে কেউ আসছে, ইভেন ছেলেগুলো যে হাঁটছিল ওদেরও পায়ের ছাপ পড়ছিল একটু একটু।
0: এখানে একটু আমাকে যুক্ত করতে, আমি একটু বিরক্ত করলাম,
1: প্লিজ না কোনো বিরক্ত,
0: সেটা হলো যে আমি অনেকদিন আগে আপনাকে বলেছিলাম, আমি জানি না দর্শকদের কখনো বলেছি কিনা, সেটা হচ্ছে যে আমি তখন ক্লাস সিক্সে বা ফাইভে পড়ি, আমরা আবার সব কাজিনরা মিলে নানু বাড়ি গিয়ে খুব মজা করতাম, সাঁতার পারতাম না বাট নদীর ধারে একটু যেখানে পানি কম সেখানে একটু খেলতাম, টেনিস বল নিয়ে খেলতাম আর কি। তো একটা সময় কোন একটা বার নানু বাড়িতে যাবার পরে দেখি যে নদীতে পানি অতটা নাই, চর পড়েছে, মানে আপনি নদীর এপার থেকে, আমার নানি বাড়িতে আসলে যমুনা নদীর একটা, তো এপার থেকে ওপারে আপনি হেঁটে হেঁটে, হাঁটু জল বলে না আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এরকম কোন একটা বৈশাখ মাসেই আসলে কাছাকাছি যাওয়া হয়তো হয়েছিল আর কি। তো আমরা দেখছিলাম যে হাঁটু পানি পর্যন্ত আছে, তো আমার খুব ভালো লাগছিল, আমরা খালাতো ভাই সবাই মিলে আমরা হাঁটছি মজা করছি, তো আমাদের একটা ই হলো যে আমরা নদীর এপার থেকে ওপারে পার হয়ে চলে যাবো এই হাঁটু পানি ই করে, মাঝে মধ্যে একটু বালির চর পড়েছে। হুট করে আমার খালাতো ভাই সাব্বির বলল যে এই দেখছিস মরা মানুষের হাড় পড়ে আছে, একটা মৃত মানুষের হাড়, এই যে আপনার কোমর থেকে পা পর্যন্ত ওটা পচে গেছে, কিছু জায়গায় মাংস লেগে লেগে আছে, আমি জানি না আল্লাহ মাফ করবে কোন ব্যক্তি সে কষ্টটা পেয়েছে, কাকে ফেলে দিয়েছে ওখানে, তো ওই চরের উপর ওটা পড়ে আছে, মানে স্রোতে ওটা ওইখানে আছে, ওখানে শুকাচ্ছে ধীরে ধীরে। তো আমি যখন দেখলাম, দেখে একটু ভয় পেয়ে গেলাম,
1: স্বাভাবিক
0: হয় না যে আপনি পশু পাখির,
1: না না স্বাভাবিক, আপনি একটা মানুষের
0: ভয়টা কম লাগে, বাট মানুষের যদি কোনো অঙ্গ ছিন্ন ভিন্ন ভিন্ন অঙ্গ দেখেন বা মানে টাচ করে ফেলেন তখন কিন্তু ভয়টা লাগবে। তো তখন আমি এতটাই ভয় পেলাম যে আমার জন্য সবাই ভয় পেয়ে গিয়েছে, তো আমরা সবাই মিলে একটু ঘুরে অন্য দিক দিয়ে পার হওয়ার চেষ্টা করলাম এবং নদী পার হলাম। পার হওয়ার পরে আমাদের নানু বাড়িতে আবার হচ্ছে অনেক আখের চাষ হয়, ওখানে একটু আখ ক্ষেত থেকে তুলে ভেঙে দুষ্টমি করে খাওয়া দাওয়া করলাম, খেটে আবার হচ্ছে আবার সেম ওই রাস্তাতে পার হয়ে আসছিলাম। আসার সময় ওই জায়গাতেই সাব্বির আবার খেয়াল করলো এই যে মরা মানুষের মৃতদেহের যে কোমর থেকে পা গোড়ালি পর্যন্ত একটা পা পড়ে আছে, কিছু জায়গায় মাংস লেগে আছে, শুকাচ্ছে কিছু জায়গায় রোদে, তো ওই জায়গাতে প্রায় 10-12 সেম পা এইভাবে লাইন ধরে পড়ে আছে। আমি আসলে এই যে ভয়ে অবস্থাটা দেখেন আপনি, এতটা ভয় লাগছে, ওই ভয়টা এখন এসে আমি ফিল করছি যে তখন আমাদের মানে ওই যে বলেন চোখ যেন চড়ক গাছ হয়ে গেছে, মানে আমরা ভেবেচাকা হয়ে গেছে যে এই যে কিভাবে সম্ভব,
2: অদ্ভুত ব্যাপার।
0: আমরা এতটা ভয় পেয়ে গেছি যে ভয়ে আমাদের আর এক খালাতো ভাই ছিল মাসুম, ও এখন ঢাকায় চাকরি করে, তো মাসুম তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ওই সময় মাসুম আর অনেক ছোট, ও ক্লাস ওয়ানে হচ্ছে, কেবল যা যাওয়া আসা করে এরকম আর কি। তো এতটা ভয় পেয়ে গিয়েছি যে আমরা অনেক কষ্ট করে দূরে গিয়ে দূর দূরান্ত দিয়ে সেই নদী পার হয়ে আবার নানুবাড়িতে গিয়ে উঠলাম। কিন্তু এটা এখনো, এই স্মৃতি এখনো আমার মনে আছে, এখনো আমাকে নাড়া দেয়। সাব্বির যার কথা বলছিলাম, আমার কাজিন সাব্বির, ও এখন চায়নাতে থাকে, ও পিএইচডি করছে ওখানে। সাব্বিরকে আমি এটা ট্যাগ করে দিব, সাব্বির তুই একটু দেখে শুনে দেখিস একটু মনে করতে পারিস কিনা। তো এই যে আপনি যেটা বলছিলেন যে পায়ের ছাপগুলো নাই, আবার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে
1: আরো বেড়ে গেল,
0: একজন মরা মৃতদেহ দেহের একটা অংশ একটা পা পড়ে আছে সেখানে, আবার ঘুরে এসে দেখি 10-12 পা একসাথে লাইন ধরে আছে। এই বিষয়গুলো আসলে কি হতে পারে? এটা
1: আপনি এখানে একটা বিষয় যেটা বললেন, যে আমরা যেটা বলছিলাম যে অ্যাক্টিভ ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভনেস, তার মানে ওখানে কেউ না কেউ রেখে গেছে এগুলো। আবার এখানে পায়ের ছাপ, এখানে কেউ একজন খুব রিসেন্ট এসেছিল, হুট করে তার আর কোনো পায়ের ছাপ
0: নেই।
1: যে এইখানে একটু বলার বিষয় হচ্ছে, যে রুমের সামনে গিয়ে পায়ের ছাপ গুলো নাই হয়ে গেল, এই রুমের ভেতরের যে দেয়ালগুলো দেখে ওই ছেলেগুলোর কেমন যেন ভয় লাগছিল। দেয়ালগুলোই যেন কেমন কারো হাতের ছাপ
0: বা কিছু একটা
1: লেখা কিছু, আবার
0: কোন আরবি লেখা উল্টা করে আছে
1: এরকম তথ্য আমি পাই নাই। এখন আমি জানি না, হয়তো বা তারা যারা আমাকে ইনফরমেশন দিয়েছে তারা স্কিপ করেছে কিনা।
0: আমি কেন বললাম, আমি তো গল্পে আজকের এপিসোডের শুরুতে বলছিলাম যে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা কালো জাদু,
1: এমন ইনফরমেশন হলে আমিও ব্যাপারটা এইভাবে চিন্তা,
0: তারা কিন্তু পরিত্যক্ত যে কোনো বসত বাড়ি বা কোন একটা যে কোনো প্লেস হতে পারে যেটা পরিত্যক্ত, সেখানে গিয়ে কিন্তু ওরা সাধনা করে, শয়তানের পূজা করে, সেখানে শয়তানকে আঁকালো, একে আরবি লেখা উল্টা করে লিখলো বা কোনো কিছু।
1: আমি পাই নাই, এখন আমি জানি না, হয়তো বা তারা যারা আমাকে ইনফরমেশন দিয়েছে তারা স্কিপ করেছে কিনা।
0: আমি কেন বললাম, আমি তো গল্পে আজকের এপিসোডের শুরুতে বলছিলাম যে যারা ব্ল্যাক ম্যাজিক করে বা কালো জাদু,
1: এমন ইনফরমেশন হলে আমিও ব্যাপারটা এইভাবে চিন্তা,
0: তারা কিন্তু পরিত্যক্ত যে কোনো বসত বাড়ি বা কোন একটা যে কোনো প্লেস হতে পারে যেটা পরিত্যক্ত, সেখানে গিয়ে কিন্তু ওরা সাধনা করে, শয়তানের পূজা করে, সেখানে শয়তানকে আঁকালো, একে আরবি লেখা উল্টা করে লিখলো বা কোনো কিছু সাংকেতিক কোন একটা চিহ্ন, আপনার চোখ, আপনি দেখবেন যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা চোখ একটা

0: ফরম্যাটে আঁকানোর চেষ্টা করে দেয়া,
1: সেটাই
0: সেটাকে বোঝায় যে এইখানে আমার শয়তানটা আছে বা আমি যাকে পূজা করছি এখানে এমন কোন কিছুকে আমি হাজির করব, এরকম একটা ব্যাপার থাকে। সেই জন্য বলছিলাম যে সেখানে দেয়ালে কি কোনো আরবি লেখার উল্টা বা এই ধরনের কোনো প্রতীকী চিহ্ন
1: আমি পাই নাই। একটা কথা আবারও বলি যে আমি যেহেতু পাই নাই সে কারণে আমি দর্শককে এটা দিচ্ছি না।
0: ওকে ওকে
1: আচ্ছা, তো যেটা বলছিলাম তো এরা তখন ভয় পায়, মানে আসলে ভূত যাওয়ার ওদের সামনে এসে কিছু বলছে এমন না, হয় না, মানুষের ভয়টা তো মনস্তাত্ত্বিক ব্যাপার। ওই চারজনই চিন্তা করে যে না আমাদের মনে হয় আর আগানো ঠিক হবে না, আমরা বের হয়ে যাই। তো ওরা ওই বাড়ি থেকে বের হয়ে আসে। এখানে অদ্ভুত বিষয় হচ্ছে, তো এই ঘটনাটা যখন আমি জানলাম, আমি তখন আমার একজন বন্ধু আছেন, উনি এখন নর্থ কলকাতায় থাকেন,
0: আচ্ছা আচ্ছা,
1: ও আমার প্যারানর্মাল ইস্যুস নিয়ে রিসার্চ করে। তো আমি ওকে বাড়ির গিয়েটা দিই, ও আমাকে কিছু তথ্য দেয় এই সমস্ত বিষয়ে
0: কিরকম একটু।
1: তখন ও আমাকে বলে যে বাড়িটা ভৌতিক কিনা, তুমি যখন মানে ও অনেকটা, ও যেহেতু রিসার্চার ও আবার আমার চেয়ে অনেক বেশি রিসার্চ করে,
0: মানে ও একটু প্রমাণ বিশ্বাস করে, আমার প্রমাণটা লাগবে
1: পারিজাত। তো যাই হোক, ও আমাকে তখন বলছিল আর কি যে তুমি যে বললা এটার একটা ইয়ে আছে, ঘটনাটা আমি নোট করছিলাম। এখানে খুবই ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে বাড়িটায় ঢুকতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আগেই বলেছি। এখন ও আমাকে বলল যে প্যারানর্মাল এক্সপার্টিস যারা আছে তাদের একটা মতবাদ আছে, কোন জায়গা ভৌতিক কিনা, কোন বাড়িতে ভৌতিক কোন সংযোগ আছে কিনা সেটা বোঝার অন্যতম একটা ওয়ে হলো স্বাভাবিক যে আবহাওয়া থাকবে
0: বা তাপমাত্রা থাকবে
1: থাকবে
0: তার সে অনেক নিচে,
1: অনেক নিচে বা অনেক উপরে, মানে দুইটাই আপনার
0: গরম থাকতে পারে,
1: প্রচন্ড ঠান্ডা থাকতে পারে,
0: হচ্ছে শীতল যেটাকে
1: সেটাই
0: শীতল,
1: এটা একটা। তারপর হচ্ছে পুরনো দেয়াল, পুরনো দেয়াল এনার্জি অ্যাডপ্ট করে, এটা আমি জানতাম না আগে, এই তথ্যটা আমি নতুন জেনেছি। পুরনো দেয়াল পুরনো কাঠ,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এই দুটা এনার্জি অ্যাডপ্ট করে।
0: এই কথাটা আমাকে একজন মিউজিশিয়ান বলেছিল, পঞ্চম ভাই আর্ক ব্যান্ডে উনি গিটার
1: বাজাচ্ছেন,
0: উনি আমাকে পঞ্চম ভাই বলেছিলেন যে তোদের বাসায় দেখবি যে পুরনো কাঠ বা এই ধরনের কিছু থাকলে স্টুডিওতে ইউজ করবি বা দেয়ালে সেই পুরনো কাঠটা লাগিয়ে রাখবি, তাহলে দেখবি তুই এনার্জি পাবি। কিন্তু আমি ওই সময়টা আসলে অত মার্ক
1: আমি এই জিনিসটা জানতাম,
0: জানলে হয়তো আরো জানার চেষ্টা করতাম।
1: তো তখন আমাকে ও বললো যে পুরনো কাঠ এনার্জি অ্যাডপ্ট করে, যেমন ধরো তুমি একটা কার্ডে, একটা পুরনো কাঠ যেটা, তুমি একটা পুরনো কাঠের সামনে যদি দাঁড়িয়ে প্রত্যেক দিন ধরো তুমি একটা অপশক্তির আরাধনা করছো, একটা সময় দেখবা যে এই কাঠটা যখন তুমি অন্য কোথাও স্থানান্তর করবা বা ধরো এই কাঠটা তোমার ঘরে আছে তুমি ঘুমাচ্ছ, তুমি দুঃস্বপ্ন দেখবা বা তুমি যে জিনিসটা প্র্যাকটিস করতেছো ওইটা তুমি মানে ইউ ক্যান ইমাজিন ইট অন ইয়োর ড্রিম।
0: এখানে আমার আর একটা বিষয় যুক্ত করা আছে, সেটা হচ্ছে আপনি যখন দেখবেন যে ধরেন আপনার বাসা, আপনার বাসায় কাঠের ডাইনিং টেবিল আছে বা কাঠের টুল আছে বারান্দায় বা কাঠের ইজি চেয়ার আছে বারান্দায়, তো কখনো আমার, আমি যতটুকু শিক্ষা পেয়েছি যতটুকু স্টাডি করেছি সেই জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে যে রাতে ঘুমাতে যাবার আগে যে সেই বারান্দায় যে ইজি চেয়ারটা আছে কাঠের সেটা পারলে একটা বালিশ বা কিছুটা দিয়ে ঢেকে রাখে,
1: তাহলে
0: হচ্ছে নেগেটিভ এনার্জিটা ওই জায়গায় বসে না।
1: রাইট রাইট, এটা একটা ব্যাপার অনেকেই লক্ষ্য করেছে, হয়তো কাঠের জিনিসপত্র কিন্তু ঢাকা থাকে। আচ্ছা যাই হোক, সেই এই জিনিসটা আমি নতুন জানলাম। তখন আমার মনে পড়লো যে আসলে বাড়িটায় কাঠের দরজা, পুরনো দেয়াল এবং ঠান্ডা আবহাওয়া। এরপর সে যে তথ্যটা আমাকে দেয় আর কি হচ্ছে পুরনো ঘটনার পুনরাবৃত্তি। এটা কেমন, ধরেন একটা জায়গায় একটা বাড়িতে কেউ একজন সুইসাইড করেছে, এখন অনেক বছর পরে যে প্যারানর্মাল ইস্যুটা সাফার করবে সেই রকম কোন একটা সিন দেখবে যে কেউ সুইসাইড করছে বা সেই মানুষটা, যে মানুষটা সুইসাইড করেছিল সেই মানুষটা সুইসাইড, এরকম কিছু। তো তখন ও আমাকে বললো যে ওই বাড়ি থেকে মাঝে মধ্যে মিউজিকের সাউন্ড আসতো না, তো আমার সেই বন্ধু আমাকে বললেন যে হয়তো তুমি, আমি জানি না, ওখানে হয়তো এমন কেউ একটা দীর্ঘ সময় থাকতেন যিনি রেগুলার মিউজিক প্র্যাকটিস করতেন এবং এইটার পুনরাবৃত্তি বারবার হচ্ছিল ওখান থেকে। এবং কলকাতায় তখন সে আমাকে একটা বিষয় বলে যে কলকাতায়, নর্থ কলকাতায়, ইস্ট কলকাতায় প্রচুর এরকম বাড়ি আছে যেখান থেকে এই ধরনের অ্যাক্টিভিটিস হয়। এখন ইভেন তখন সে আমাকে একটা রেফারেন্স দেয়, আমি খুব অভিভূত হই এবং আমার খুব প্রিয় একটা অঞ্জন দত্তের একটা খুব প্রিয় জনপ্রিয় গান আছে জেরিমির বেহালা, মেবি ইউ নো, চুপি চুপি রাত পরে ভাঙা।

0: জানালার সার সেটা খুলে যায়,
1: কত একটা গান,
0: হ্যাঁ চুপি চুপি কে যেন ফের হেঁটে চলে খালি পায়, তবু মাঝে মাঝে লোডশেডিং এর রাতে ফিরে আসে জেরিমি হেলা। তো ওই অঞ্জন দত্তের ওই বাড়ি,
1: সেই গানটা কি এইরকম কিছু,
0: রাইট, ওই বাড়িতে তখনও আমাকে বলেছে জেরিমি ওয়াজ আ ব্রিটিশ মিউজিশিয়ান, সে কলকাতারই একটা বাড়িতে সে যখন থাকতো তখন সে আসলে বেহালার টিচার ছিল, সে বাচ্চাদেরকে বেহালা টেহালা শেখাতো। আফটার হিজ ডেথ মানে তার মৃত্যুর পর ওই বাড়িতে, কলকাতা তখন অনেক আপগ্রেড হয়, মডার্ন হয় ডে বাই ডে, কিন্তু ওই বাড়ি থেকে বেহালার সুর ভেসে আসতো ওই থিমের উপরে আর কি লেখা অঞ্জন দত্তের।
1: তার মানে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, এই যে বেহালার সুর ভেসে আসে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তিনি হয়তো নাই, অঞ্জন দত্ত সেটাকে ফিল করে গানও
0: গানও লিখেছে, এবং সে বাড়িতে আসলে কোনো বেহালাও ছিল, বাট বেহালার সুর ভেসে আসে।
1: হ্যাঁ, সেম আপনার এই যে
0: ওয়ারির ঘটনা, তখন আমি রিলেট করতে পারলাম যে ব্যাপারটা আসলে কিছু ব্যাপার আছে পৃথিবীতে, আসলে শক্তি
1: পৃথিবীটা
0: শক্তি ফিরে ফিরে আসে
1: আমার কাছে অনেকটা, মানে অনেক কিছু ঐশ্বরিক, অনেক কিছু বাইবিও মনে হয় আমার কাছে,
0: পৃথিবী আসলে না বাইবিও।
1: হ্যাঁ, এই যে আপনি মারা গেলেন,
0: মানে এভরিথিং ইজ ইলিউশন,
1: আমি যদি বলি আপনি বা আমি মারা গেলাম, মারা যাওয়ার পরে আমাদের সোলটা যে কোথায় তখন যাচ্ছে, আসলে মারা না যাওয়া পর্যন্ত হয়তো সেটা বোঝা যাবে,
0: আপনি কিছুই প্রুফ করতে পারবেন না। এই যে এই মুহূর্তে শুধু আমরা বসে আছি, মানে ইউ জাস্ট ক্যান প্রুফ দ্যাট যে আমরা এখানে বসে আছি,
1: কিন্তু কোনো কিছুর ক্ষমতা কিন্তু আমাদের চিরস্থায়ী নয়,
0: না
1: এটা মাথা রাখো,
0: যে এক ঘন্টা আগে যে সময়টা আপনি কাটায় ফেলছেন,
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপনি এই সময়টাকে আর প্রমাণ করতে পারবেন না। হয়তো আপনি বলতে পারবেন যে এক ঘন্টা আগে আমি হয়তো নিচে দাঁড়ায়ছিলাম, আপনি বলতে পারবেন, কিন্তু আপনি কি সেই মুহূর্তটা আবার ফিরিয়ে আনতে পারবেন? পৃথিবী একটা ইলিউশন, নবাব সিরাজকে আপনি এখন আর প্রমাণ করতে পারবেন? আমি যদি বলি নবাব সিরাজ বলতে পৃথিবীতে কেউ ছিল না, আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ তুমি মিথ্যা বলতেছো, ইতিহাস অস্বীকার করতেছো, বাট ইউ ক্যান প্রুভ ইট ফিজিক্যালি, এবং আপনি এটা ফিজিক্স দিয়ে প্রুফ করতে পারবেন না যে নবাব সিরাজ একজন ছিল,
1: রাইট? সো আমি যেটা বলছিলাম যে আমাদের স্রষ্টা আমাদেরকে ততটুকুই ক্ষমতা দিয়েছেন যতটুকু পর্যন্ত আমরা পারব,
0: সেটাই সেটাই।
1: আপনি আপনি কখনো প্লেনে উঠেছেন কিনা জানি না, আমি প্লেন জানি অনেকবার করা হয়েছে, তো যখন প্লেন যখন এইভাবে ওঠে তখন একটা ধাক্কা লাগে,
0: তখন অনেকেই হার্ট যাদের দুর্বল,
1: যারা হাইপোফোবিয়া আছে, আমার কিন্তু হাইপোফোবিয়া আছে, আমি যখন প্লেন যখন ওঠে তখন আমি শক্ত করে ধরে রাখি, মানে মনে হচ্ছিল এইবার আমি কিছু একটা ঘটে যাচ্ছে, তো প্লেন যখন এইভাবে ওঠার পরে যখন সুন্দরভাবে যাওয়া শুরু করে তখন মনে হয় আমার যে পাইলট চালাচ্ছে, কিন্তু পাইলটের সাথে অদৃশ্য কোনো কোনো শক্তি সেটাকে টেনে নিয়ে যাচ্ছে, এছাড়া কিন্তু সম্ভব না।
0: মানুষের একটা জিনিস চিন্তা করতে হবে, এনার্জির কোনো সেটাও থাকে না, আপনি বললেন অদৃশ্য, পৃথিবীর কোনো এনার্জি দৃশ্যমান না,
1: দৃশ্যমান না বাট শেষও না, মানে ধরায় আপনি ধরেন নাসার কথা যদি বলেন, কিছুদিন আগে নাসা কিন্তু হইচই ফেলে দিল, যাদের দেশে গেল অনেক অনেক সুন্দর সুন্দর ছবি, পৃথিবীর ছবি তুললো, অনেক কিছু করলো, এই যে ওখানে গিয়ে স্টে করলো, আমার কাছে সবসময় মনে হয়েছে যে অলৌকিক ক্ষমতার একটা দয়া সেখানে আছে। যাই হোক, আমরা আসলে কথা বলতে বলতে অন্যদিকে চলে যাচ্ছি,
0: হ্যাঁ হ্যাঁ সেটা।
1: তো আজকে আমরা আসলে এই ওয়ারির ঘটনার পাশাপাশি বেশ কিছু ঘটনা তুলে নিয়ে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে ২৪তম পর্বতে এসে আপনাদের যে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই হবেন আরো এই পর্বটা আপলোড হবার পরে, তারও বেশ কয়েকদিন পরেও কেউ কেউ দেখবেন, তো একটাই চাওয়া, সেটা হচ্ছে মানে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো বেশি আপনাদের কাছাকাছি আসব, বিশেষ করে আমার সাথে সাফি আছে, সাফি কিন্তু এই বিষয়ে অনেক স্টাডি করে। তো যাই হোক, আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ,
0: দেখা হবে অন্য কোনো পর্বে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: তুমি আমার।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: টাইম চেক, এখন সময় রাত তিনটা।
1: সবার সাথে 90.4।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।